অটো রিক্সাকে কিন্তু সব থেকে বেশি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিও বলা যেতে পারে। তার কারণ, অটো রিক্সা এমন একটি ভেহিকল যেটি কিনা সব থেকে বেশি ন্যাচারাল গ্যাস ইউজ করে। অর্থাৎ অটো রিক্সা পৃথিবীর সব থেকে বেশি সংখ্যক ভেহিকল যার মধ্যে ন্যাচারাল গ্যাস বা সিএনজি অ্যাকচুয়ালি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তো রেডিও বাংলায় ডটকমে আজকে আমাদের ইচ্ছে নানা আড্ডার আসরে অটো রিক্সাকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এই অটো রিক্সাকে ঘিরে যে কত কথা, কত কাহিনী, কত ঘটনা আছে, গুণে শেষ করা যাবে না। তো সেরকমই কিছু ঘটনার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি, আর শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে নানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

পৃথিবীর বিভিন্ন প্রান্তে অটো চলে এবং তার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের নামও আছে। যেমন ধরুন, সবথেকে বেশি যে নামটি ফেমাস ওয়ার্ল্ড ওয়াইড সেটি হলো টুকটুক, অর্থাৎ অটোর যে ইঞ্জিনের সাউন্ড টুকটুক করে তার সঙ্গে সঙ্গতি রেখে। তবে শুধুমাত্র যে অটো আমাদের যাত্রীদের এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করে তাও কিন্তু নয়, অটো বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন ধরুন, বিভিন্ন শহরে কিন্তু অটোর অ্যাম্বুলেন্সও আছে, ভাবা যায়, অ্যাম্বুলেন্স পরিষেবা যেটা কিনা কন্ট্রোলড হচ্ছে এবং যেটা কিনা সব থেকে বেশি করে অ্যাভেলেবল হচ্ছে অটোর মাধ্যমে। তাহলেই ভাবুন যে কত সমাজ সেবামূলক কাজ এই অটোর দ্বারাও হয়। তো রেডিও বাংলায় ডটকমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে অটো নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
6: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ,

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে, তোমার ভালোবাসার ঠিকানা।

যদি বলি অটো নাকি শিল্প, তাহলে কিন্তু গুলিয়ে যেতে পারে। এই অটোকে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কম্পিটিশনও হয় জানেন, তার মধ্যে অন্যতম একটি কম্পিটিশন হচ্ছে অটো পেন্ট কম্পিটিশন, অর্থাৎ অটোর ওপর পেন্টিং করা হবে এবং সেই পেন্টিং অনুযায়ী যার পেন্টিং সবথেকে ভালো হবে তিনি পুরস্কার পাবেন। আবার অটো কিন্তু একটা বড় রেসিংয়েরও ইভেন্ট, মানে মাল্টিরে রেসিং পর্যন্ত হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন শহরে অটোকে নিয়ে, এবং সেই রেস কিন্তু যথেষ্ট জনপ্রিয়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি ছিল অটোকে নিয়ে, অটো রিক্সা, যাকে ছাড়া আমাদের দৈনন্দিন জীবন এক কথায় অসম্পূর্ণ। তো সেই অটোকে নিয়ে এরকম অনেক কথা, অনেক ঘটনা আছে যেগুলো কিনা জাস্ট চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobangali.com-এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান দুরিয়ার আড্ডা শুরু হয়েছে এবং অবশ্যই আজকের গান দুরিয়ার আড্ডায় ভালো ভালো কথা থাকবে, আমাদের ছোটবেলার কিছু কথা থাকবে, নস্টালজিয়া থাকবে এবং তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গানও থাকবে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলা নেই ডট কমে আমি রুমিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। আর আজকে এমন একটা ব্যাপার নিয়ে কথা বলবো, এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আর থেকে আসি সবারই প্রিয়, অপছন্দের তালিকায় খুব কম নাম খুঁজে পাবো। তার কারণ আজকে টেডি বিয়ার নিয়ে কথা বলবো। এই যে টেডি বিয়ার, এই যে একটা আদুরে ব্যাপার, বা আমরা সবসময় তো টেডি বলি, টেডিটাকে তো খুব ভালোবাসার প্রতীক হিসেবে ব্যবহার করি, বা ভ্যালেন্টাইন্স ডের একটা দিনও কিন্তু, মানে ভ্যালেন্টাইন্স ডে যে উইকটা তার একটা দিনও কিন্তু টেডি ডে হিসাবে আমরা চিনি। তো খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষকে আমরা টেডি গিফটও করি। তো এই টেডি বিয়ার নিয়ে অনেক গল্প আছে, তো এই সেই অনেক নানা কথাগুলো আমার মনে হয় আজকের আড্ডায় যদি ভালোভাবে ভালোবেসে বলা যায় তাহলে খুব ভালো লাগবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আচ্ছা, যদি আপনাকে প্রশ্ন করি যে টেডি এটা কি শুধুমাত্র ভালোবাসার মানুষকে দেওয়া যায়? আমি কিন্তু কোট আনকোট প্রেমিক প্রেমিকার কথা বলছি, তো এই প্রেমিক প্রেমিকাকেই কি শুধুমাত্র দেওয়া যায় টেডি? নাকি আপনার প্রিয় মানুষ দাদু ঠাকুমা বা আপনার প্রিয় বন্ধুকেও দেওয়া যায়, বা ধরুন ছোট্ট বাচ্চাকে তো অবশ্যই টেডি দেওয়া যায়, কারণ ওই কিউটনেসটা অবশ্যই ছোট বাচ্চার মধ্যে থাকে। কিন্তু ধরুন আপনি আপনার মাকে সরি বলার জন্য টেডি দিলেন, বা বাবাকে নিজের সাফল্যের কথাটা প্রথমবার বলার সময় টেডি দিলেন। আমি জানি একটু হাটকে, কিন্তু হাটকে ভাবলেই তো হাটকে কিছু করা যেতে পারে, তাই না?

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

এই তেডির সাথে কিন্তু প্রথম প্রেম ভীষণ ভাবে জড়িয়ে আছে, আর প্রথম প্রেমের সাথে জড়িয়ে আছে একটু কষ্ট, আবার অনেক ভালো লাগা, আবার অনেকটাই নস্টালজিয়া। ঠিক সেই রকমই যখন প্রথম ভালোবাসার মানুষ বা প্রথমবার স্কুলে যখন আমরা প্রেম করছি বা কলেজ লাইফে, সেই সময় কিন্তু ফার্স্ট টাইম টেডি দেওয়ার যতটা আনন্দ ছিল তার থেকে টেডি নেওয়ারও ঠিক সেরকমই আনন্দ ছিল। সেই ফিলিংসটা মনে পড়ছে নাকি? যদি মনে পড়ে আর মনে হয় যে একটু শেয়ার করা যেতে পারে আমার সঙ্গে, তাহলে প্লিজ আমার সাথে জয়েন করতে হবে এবং শুনতে হবে রেডিও বাঙালি .com মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

প্রথমবার টেডি দেওয়ার মুহূর্তটা যদি মনে থাকে অবশ্যই আপনি তো শেয়ার করবেন, কিন্তু আমার একটা ছোট্ট সিক্রেট কথা আপনার সাথে শেয়ার করি। প্রথমবার টেডি দেওয়ার গল্প আমার মনে আছে, ফার্স্ট টাইম আমরা সব বন্ধুরা মিলে টাকা জমিয়ে ভ্যালেন্টাইন্স ডেতে একজন আরেকজনকে কে কী গিফট করবে সেটার জন্য সব বন্ধুরা মিলে গেছিলাম, এবং সেই সময় একটা টেডি বাজারে ভীষণভাবে চলছে, যার একটা মানে বুকের মাঝখানটা একদম টেডিটার সেন্টারে একটা বাটন আছে, সেটা প্রেস করলে ওই একটা গান বাজলো বা কোনো একটা কথা আপনি রেকর্ড করে বা ওই রকমই একটা টোনের ডলের মানে পুতুলের গলার আওয়াজের মতো করে কিছু কথা ওখানটা শোনা যেত। এটা ভীষণ ইন্টারেস্টিং, কিন্তু দিনের পর দিন যত গেছে আপগ্রেড হয়েছে, সব কিছু নতুনত্ব এসেছে, টেকনোলজি আরও উন্নত হয়েছে, কোথাও গিয়ে ওই যে ছোটোবেলার টেডির সাথে একটা লাভ লেটার বা নিজের কিছু লেখা নোট সেগুলো পাঠানো ভুল হয়ে গেছে, মানে ভুলে গেছে মানুষ। তো যদি আপনি আবারও আপনার পুরনো ভালোবাসাকে জাগিয়ে তুলতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভালোবাসার মানুষকে একটা টেডি দিতে হবে এবং তার সাথে সাথে একটা নোট দেওয়াটাও জরুরি। যাই হোক, ভীষণ নস্টালজিক কথাবার্তা হচ্ছে এবং নস্টালজিক হয়ে পড়ছি, তো এই নস্টালজিয়া তো থাকবেই আড্ডায়, কিন্তু তার সাথে সাথে আপনাকেও থাকতে হবে আর ভালোবাসতে হবে, শুনতে হবে কান্দরিয়ার আড্ডা।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন। সঙ্গে আছি আমি সৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। আরে ভাবি, আমাদের আড্ডা জমে ওঠে প্রতিদিন সোম থেকে শুক্র। তো এইভাবেই কিন্তু আমরা বন্ধুরা একে অপরের সঙ্গে জুড়ে আছি। প্রায় 250,000 বন্ধুরা একসঙ্গে আমরা সময় কাটাচ্ছি রেডিও বাংলা নেট ডট কমকে সঙ্গে করে। তো আজও সেরকম আরেকটা দিন, আরেকটা এক ঘন্টার আড্ডা জারি আছে আপনাদের সঙ্গে। এবং আজকের আড্ডাটা আরেকটু স্পেশাল, কারণ মা বোনেদের জন্য আজকের এই আড্ডাটা ভীষণ স্পেশাল। এই কারণে আড্ডা বেনারসি শাড়ি দিয়ে। হ্যাঁ, বিয়ের ঠিক মুহূর্তেই বেনারসি শাড়ির কথা আমাদের মনে পড়েছে, আর সেই লাল টুকটুকে বা বেগুনি বা ভায়োলেট যে কোনো কারণে বলুন না কেন, বেনারসি শাড়ি সম্পর্কে আমাদের প্রত্যেকের একটা ভালো লাগা লুকিয়ে থাকে। এবং সেই ভালো লাগাটা আরও বেশি করে কাজ করে আমাদের মা কাকিমা দিদি বোন এদেরকে কেন্দ্র করে। আর সেই বেনারসি বিয়ের পর আবার কবে পরা হবে সেটা নিয়ে কিন্তু একটা বেশ একটা কীরকম কীরকম ব্যাপার থাকে, এবং কবে পরা হবে সেটাকে মাথায় রাখাটা খুব কঠিন। বিয়ের সময় তো খুব ঘটা করে কিনে ফেলা হলো এবং পরাও হলো, এবং আলটিমেটলি বিয়ের শেষে সেই বেনারসিটা যত্ন করে আলমারির মধ্যে, কিন্তু তারপর সেটার আর কি পরবর্তীতে যে যত্নের প্রয়োজন হয় সেটা কি করা হয়? আমার মনে হয় কোনো বাড়িতেই সেটা হয় না, কারণ এইভাবেই কিন্তু বছরের পর বছর, মাসের পর মাস চুপচাপ শান্ত মনে সে বসে থাকে। আজকের এই এক ঘন্টার আড্ডায় বলবো সেই বেনারসিকে কী করে যত্নে রাখা যায়। তাই আপনার স্বাদের বেনারসিকে ভালো রাখতে দরকার বাড়তি যত্নের, আর সেই বাড়তি যত্নটা পাবেন তখনই যখন আপনি সেটাকে গুরুত্ব দেবেন, অবশ্যই দেবেন এবং দেনও, কিন্তু সব সময় হয়ে ওঠে না। আজকে চটজলদি সেভাবেই বলে দেবো। তাই এখন আমরা শুনবো কয়েকটা গান, তারপর ফিরে এসে সঙ্গে থাকুন। আর এই শো শেষের পর আপনার নিজের আলমারি থেকে নিজের বেনারসিটা বার করে সেইভাবেই যত্নে নিশ্চয়ই রাখবেন। ফিরে আসছি কয়েকটি গানের পর, জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরালাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা বেনারসি শাড়ির যত্ন নিয়ে। তো বেনারসি কথা মনে পড়লেই বেনারসের কথা ভীষণ মনে পড়ে যায়। এমন কোনো মানুষ নেই যিনি বেনারস ঘুরতে গেছেন বা বারাণসী ঘুরতে গেছেন সেখান থেকে একটা অন্তত বেনারসি শাড়ি কিনে আনেননি, সবাই আছেন। এবং বেনারসি যে ব্যাপারটা সেটা কিন্তু বেনারসের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং এটা একটা অন্যরকম ভালো লাগা।

আচ্ছা, বেনারসি পান আর হচ্ছে বেনারসি শাড়ি। প্রথমে যেটা বলা, সেটা হচ্ছে বেনারসি শাড়ি অন্য শাড়ির সঙ্গে একসঙ্গে না রেখে আলাদা রাখতে হবে, এমনকি দুটো বেনারসির পরপর রাখবেন না, এতে কিন্তু বেনারসির সিল্কের উপর খসা লাগে, ফলে শাড়ির সিল্ক খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, বেনারসি শাড়ি কাচার দরকার হলে বাড়িতে না কেচে লন্ড্রিতে পাঠিয়ে দেবেন, এবং বাড়িতে ব্যবহৃত ডিটারজেন্ট শাড়ি কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতি করে, এটা মাথায় রাখবে। তোমাদের আড্ডা জারি থাকবে, আর অনেক কিছু বলবো এই বেনারসি শাড়ি সম্পর্কে, তাই এখন অপেক্ষা করছে কয়েকটা গান শুনুন, খুব তাড়াতাড়ি ফিরে আসি।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.
7: Shunchen, radiobanglanet.com. Bishir Bangalir Obinobo Hyperlink.

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সুবিকার, সঙ্গে আছেন আপনারা। কথা চলছে বেনারসি শাড়ি নিয়ে। দোকানে গিয়ে দেখবেন শাড়ি শাড়ি বেনারসি শাড়ি পরপর রাখা আছে, প্রত্যেকটাই কিন্তু সুতির কাপড়ে মোড়া। কী ব্যাপার, বেনারসি শাড়ির এটাই কি সঠিক উপায়? বাড়িতে সারা সুতির কাপড় নিশ্চয়ই আছে, সেই কাপড় কেটে প্রথমে মুড়ে রাখুন বেনারসিকে। কাপড়ে মুড়ে রাখার সময় শাড়িগুলোকে সঠিকভাবে ভাঁজ করুন, এবং ভাঁজ যদি ঠিক না হয় তাহলে কিন্তু বেনারসিটা জরির কাজটা নষ্ট হয়ে যাবে। তাই প্রথম যে ব্যাপারটা, যে কোশ্চেন মার্ক করলাম যে বেনারসি রাখার সঠিক উপায় কি, এভাবেই সাদা সুতির কাপড়ে মোড়া? হ্যাঁ, একদমই তাই। এবং আরেকটা ব্যাপার, ভাঁজ ঠিক না হলে কিন্তু বেনারসিতে জরির কাজটা সত্যি সত্যিই নষ্ট হয়ে যায়, সেটাও মাথায় রাখতে হবে। তাই তিনটে ব্যাপার কিন্তু ইতিমধ্যেই বলা হয়ে গেল, এক এটা, দুই হচ্ছে বেনারসি শাড়ি কাচার দরকার হলে কীভাবে, বাড়িতে নয় একদম লন্ড্রিতে, আর হচ্ছে বেনারসি শাড়ি অন্য শাড়ির সঙ্গে একদম রাখা চলবে না, মারামারি লাগিয়ে দেবে। তাই মাথায় রাখবেন কীভাবে বেনারসি শাড়িকে এইভাবে যত্ন করলে কিন্তু ঠিকঠাক থাকবে বছরের পর বছর, মাসের পর মাস। সঙ্গে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: খেয়াল রাখতে হবে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে শাড়িতে সরাসরি যেন রোদটা না লাগে। বেশি রোদে বেনারসি সিল্কের কিন্তু ক্ষতি হয় এবং এর ফলে শাড়ির রং হালকা হয়ে যেতে পারে। শুধুমাত্র বেনারসি শাড়ি কেন, যে কোনো জামা কাপড় যদি আপনি প্রচণ্ড রৌদ্রের মধ্যে দীর্ঘদিন ধরে রাখতে শুরু করেন, দেখবেন আস্তে আস্তে তার অরিজিনাল রংটা কিন্তু ফেড হতে থাকবে। আর এতে কিন্তু বোঝাই যাচ্ছে প্রতিদিন একটু একটু করে কিন্তু কাপড়টার ক্ষতি হতে থাকছে। তাই বেনারসিকে রাখতে গেলে ঠিকঠাক এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতেই হবে। আমি ফিরবো, কোথাও যাবে না।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. We are at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Viraset 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to viraset.co.uk. Radio partner, Radio bangla.net.com
5: শুনছেন রেডিও বাংলা .com বাংলার গান বাঙালির প্রাণ।

তো দেখতে দেখতে আমরা কিন্তু সময়ের একদম শেষ দিকে পৌঁছে গেলাম। আমরা শুনলাম কয়েক অসাধারণ গান, আমরা আড্ডা দিচ্ছি, বেনারসি শাড়িকে ঠিকঠাক রাখা কীভাবে চায় এবং কীভাবে যত্নে, পরম যত্নে বেনারসি শাড়ি মাসের পর মাস, বছরের পর বছর যত্নে থাকে, ভালো থাকে। তো অনেকে আলমারির হ্যাঙ্গারে শাড়ি টাঙিয়ে রাখে। আপনার স্বাদের শাড়ির প্রতি এই ধরনের অবিচার কিন্তু কখনো করবেন না, কারণ এতে কিন্তু শাড়িতে হ্যাঙ্গারের যে দাগ একটা থাকে সেটা কিন্তু পড়ে যেতে পারে। এবং তাছাড়াও আরেকটা ব্যাপার, ফেব্রিকে টান পড়ে, মানে বলি যেটা সেটা হচ্ছে শাড়ির ডিজাইন কিন্তু নষ্ট হয়ে যায়। ইস্ত্রি করার দরকার হলে সুতির কাপড় শাড়ির উপর রেখে তবেই কিন্তু ইস্ত্রি করুন। শুধুমাত্র টুক করে শাড়িটাকে রেখে দিলাম আর তারপর ওই আয়রন দিয়ে একটুখানি ঘষে ব্যাপারটাকে তৈরি করে নিলাম তা কিন্তু নয়। যত্ন মানে প্রপার যত্ন করতে হবে, সেটাই সঠিক, সেটাই বেনারসি শাড়ির ভালো রাখার সঠিক পদ্ধতি। তো আপনার স্বপ্নের দিনগুলির সঙ্গে আষ্টে পৃষ্টে কিন্তু জড়িয়ে থাকে বেনারসি শাড়ি। একটু যত্নের তিন মাধ্যমে কিন্তু সুন্দর হয়ে থাকবে আর জীবন। আসলে সেই বিয়েতে প্রথম কেনা হয়েছিল, পড়া হয়েছিল, তারপর আর সেইভাবে যত্নআত্তি করা হয় না। আজ এই শোয়ের পর অবশ্যই তাকে বার করুন পরম যত্নে, এবং যেগুলো যেগুলো বললাম সেগুলো খুব ঠান্ডা মাথায় ভেবে আবার ব্যবহার করুন। দেখবেন বেনারসি শাড়ির সঙ্গে আপনার মনটাও কিরকম পাল্টে গেছে, মনে হবে যেন এই তো দুদিন আগে বিয়েটা হলো, অথচ বিয়ে হয়েছে আপনার 30 বছর হয়ে গেছে। তো যাই হোক, এভাবেই ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, নিজের প্রিয় জিনিসগুলোকে পরম যত্নে রাখতে হবে বছরের পর বছর। আর এভাবেই শাড়ির মুখে যেন হাসি ফুটে, আর সেই হাসির ঝিলিক আপনার মনের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ুক। ভালো থাকুক বেনারসি শাড়ি, ভালো থাকুক স্মৃতির মুহূর্তগুলো। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আর এভাবেই শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন।

0: আসে না।
1: কিছু মানুষ সত্যি আমাদের জীবন থেকে হারিয়ে যায়, আর থেকে যায় তাদের দেওয়া প্রিয় নামগুলো, যেগুলোকে আমরা ডাকনাম বলে থাকি। আমার ছোটবেলার সব থেকে প্রিয় বন্ধু যে সে হারিয়ে গেছে। এক বিশেষ মাধ্যমে কথা হওয়ার সঙ্গে সঙ্গে একটা সময় কথাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু তার দেওয়া প্রিয় নামটা রয়ে গেছে। আপনারাও নিশ্চয়ই এরকম প্রচুর বন্ধুবান্ধব আছে যারা হয়তো আপনার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু তাদের দেওয়া নামগুলো রয়ে গেছে। আমাকে কিন্তু জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.
6: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, কথা হচ্ছিল ডাক নাম নিয়ে। আর প্রসঙ্গ যখন বন্ধুদের দেওয়া ডাক নাম, সেটা তো মজার হতেই হবে। স্কুল জীবনে আমার মনে আছে আমার নিজের নামে আমাকে খুব কম ডাকা হতো। আমার বেশ কিছু মজার নাম আছে, সেগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করব। আমার বন্ধুরা মানে আমার সবথেকে প্রিয় যে নামটা ছিল সেটা ছিল গুবলু। গুনু, আলু, এই তিনটে নাম আমাকে স্কুল জীবনে আমার বিশেষ তিনজন বন্ধু দিয়েছিল। তারা হয়তো আজকে আমার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু এই নামগুলো মনে পড়লেই সেই সময়টার কথা মনে পড়ে যায়। আপনিও নিশ্চয়ই শুনে মুচকি মুচকি হাসছেন, কারণ আপনারও স্কুল জীবন হোক বা বাড়িতে প্রচুর মজার মজার নাম আছে নিশ্চয়ই, আমাকে জানিয়ে দিন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার মনে করিয়ে দিই, +447503965712। ছটপট আমাকে জানিয়ে দিন। আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার,
3: চলো লেটস গো।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট.কম, মন যখন নিরুদ্দেশ। হ্যাঁ, যেটা নিয়ে কথা হচ্ছিল সেটা হলো ডাক নাম। আরেকটা বিশেষ ব্যাপার ভেবে দেখেছেন, এই যে বাংলা শব্দের একটা আলাদা মাধুর্য আছে। যেমন একটি শব্দ যদি আগে পরে বসিয়ে দিই তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। মানে যেই মানুষটাকে আপনি ভালোবেসে ডাক নাম দিয়েছেন, তার যদি নাম ডাক হয়, মানে একটা শব্দ যদি আমি এদিক ওদিক করে দিই, তাহলে আপনি সবথেকে বেশি সেই মানুষটার জন্য খুশি হবেন। ডাক নাম থেকে সেই মানুষটার যখন নাম ডাক হবে, আপনার আনন্দটা তার থেকেও দ্বিগুণ হবে। কারণ ডাক নাম আমরা সবাইকে দিই না, খুব প্রিয় মানুষ, খুব কাছের মানুষ, খুব আদরের মানুষদের আমরা সেই নামটা দিয়ে থাকি। শুনতে থাকুন রেডিও বাংলা নেট.কম, মন যখন নিরুদ্দেশ। ফিরছি গানের বিরতির পর। আমার

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়। কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। ডাকনাম নিয়ে কথা হলেই অনেক কিছু মনে পড়ে যায়। ছেলেবেলার এক বিশেষ কথা মনে পড়ে যায়। আমি যখন দেখতাম ছোটবেলায় আমাকে প্রত্যেকে ভিন্ন ভিন্ন নামে ডাকত, আমারও খুব ইচ্ছা হতো নিজেকে ভালোবেসে একটা নাম উপহার দিই। আমি ছোটবেলায় নিজেকে ভালোবেসে অ্যানি নামটা উপহার দিয়েছিলাম এবং সময়ের সাথে সাথে বন্ধুরা সেই নামে ডাকতে শুরু করে। আমার ইচ্ছে ছিল যখন আমি রেডিওর এপারে বসে আপনার সঙ্গে কথা বলবো, আপনি আমাকে এই নামে চিনবেন, অ্যানি। আজকে যখন আমি আপনার সঙ্গে কথা বলি, আজকে আমার পরিচয় কিন্তু অ্যানি আপনার কাছে। তাই নিজেকে ভালোবেসে একটা নাম দিয়েই ফেলুন। এখনও যদি নিজেকে ভালোবেসে নাম না দিয়ে থাকেন, এবার থেকে দিয়ে দিন। আর আমাকে জানান আপনি নিজেকে ভালোবেসে কী নাম দিয়েছেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে। যদি না মনে থাকে তাহলে আমি আপনার জন্য আবার বলছি, +44 750 396 5712। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম কয়েকটা গানের পরে। আমি রয়েছি আপনার সঙ্গে অ্যানি রং বেরং নিয়ে। ডাক নামগুলোই ভালোবাসার শিলমোহর। আমার খুব কাছের একজন মানুষ আছে যাকে আমি ভালোবাসার সূর্যমুখী বলে ডাকি। ওর ছোট থেকেই সূর্যমুখী ফুল খুব পছন্দের, আর ও নিজেও ঠিক সূর্যমুখীর মতোই জলজল করে। সেই মানুষটা আমাকে মেঘ বালিকা বলে ডাকে। আপনারও নিশ্চয়ই আপনার বন্ধুদের সঙ্গে এরকম বিশেষ কিছু নাম রয়েছে, আপনি সেগুলো হয়তো জানাতে চাইছেন, আমাকে কিন্তু জানাতে পারেন আমাদের অফিশিয়াল পেজ রেডিও বাংলা নেট। সেখানে যদি আপনার ফলো না করা থাকে তাহলে অবশ্যই এখন গিয়ে একটা ফলো করে দিন, আর আমাকে ঝটপট মেসেজ করে দিন আপনার মনের যাবতীয় কথা। তাহলে আজ আসি, কালকে আমি জানাবো আপনার কোনো ডাক নাম বা আপনার মনের কোনো কথা। শুনতে থাকুন রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

প্রচণ্ড দাবদাহে যখন মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে, তখন অপেক্ষা করে এক পশলা বৃষ্টির। সত্যি এক পশলা বৃষ্টি নিমেষে প্রকৃতিকে শীতল করে দিতে পারে, আবার এক পশলা বৃষ্টি আপনার মনকে ভিজিয়ে দিতে পারে, আবার এক পশলা বৃষ্টি কখনো কখনো সেই কবির ভাষায় বলতে ইচ্ছে করে, হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে, একদম মন আনন্দে নেচে ওঠে। এই যে আমরা আজকে বৃষ্টির কথা বলছি, কারণ প্রতিটি শহরেই কম বেশি বৃষ্টি হয়, কিন্তু এমন একটা শহর যেখানে রোজ দুটো বাজলেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায়, সেই শহর, সেই বৃষ্টি শহরের গল্পই শোনাবো আজ আমি অনামিকা আপনাকে আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে অবশ্যই আমরা আজ কথা বলবো সেই বৃষ্টি শহরের, আর তার সঙ্গে একটু বৃষ্টির কবিতা সব কিছুই থাকবে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মু যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

উত্তর ব্রাজিলের অন্যতম শহর এবং ব্যস্ততম বন্দর বেলেম। বেলেম একটি পর্তুগিজ শব্দ যার অর্থ হল বেথলেহেম। এই বেলেম শহরটি বলা যায় অ্যামাজন নদীর প্রবেশদ্বার। বেলেম প্যারাম নদী, অন্যান্য নদী এবং খাল দ্বারা এটা অতিক্রম করার পরে ছোট যে দ্বীপ সেখানেই অবস্থিত। বেলেম 16 শতাব্দীতে পর্তুগিজদের দ্বারা প্রতিষ্ঠিত হয়। এখানে লক্ষাধিক মানুষ এখন বাস করে। একটি বড় শহর ব্রাজিলের, উত্তর ব্রাজিলের এই শহরটি বলা যায় অন্যতম বাণিজ্য কেন্দ্র, যেখান থেকে বহু জিনিস রপ্তানি করা হয় এখানকার বন্দরের মাধ্যমে। আর এই যে শহরটি, এই শহরটি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত রেন ফরেস্টের সীমানায় অবস্থিত, আর সেই কারণেই এখানে প্রতিদিনই বৃষ্টি হয়। আর সেই বৃষ্টি শহরের গল্পই আজ শেয়ার করছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে বৃষ্টি শহরের কথা বলছি, কারণ সব শহরেই তো কম বেশি বৃষ্টি হয়। বৃষ্টি সত্যি আমাদের প্রকৃতির জন্য ভীষণভাবে প্রয়োজন, কিন্তু এমন শহর যেখানে প্রতিদিনই বৃষ্টি হয়। একটা সময় ছিল যখন প্রতিদিনই 2 বাজলেই এই বেলেম শহরে বৃষ্টি শুরু হয়ে যেত। এখন অবশ্য অনেক পরিবর্তন হয়েছে, জলবায়ুর পরিবর্তন হয়েছে, তবে এই বৃষ্টি শহরের গল্প নিয়ে আজকে থাকবো আমাদের আজকের পপকর্নে। তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আমি কি বউ যে কথা কইব? যা পালা। গৃহস্থের খোকা হোক, ন্যাকা দূর হোক, কি জ্বালা!

সত্যি তোর চোখ গেছে, তুই কানা বুঝলি, তুই কানা, যা যা বে হয়।

আবার বউ কথা কও, গা জ্বলে যায়। কিছুতে শুইব না শাশুড়ির গঞ্জনা, তাই বলি আমি তাই বলি পাখি তুই জানা জানা জানা, যা যা যা যা যা যা যা বিহায়।

আমার তোমার বৃষ্টি শহর, মিটিং হচ্ছে ত্রিপাক্ষিকে। রাস্তায় ভিজে টুপটুপে আমি, নন্দলালের জল রং নেই। ভাবছি শাড়ি তুলব কিনা হাঁটুর ওপর, এমন সময় মধ্য বয়স ও কর্পোরেট পুরুষ তুমি, বৃষ্টি ধোয়া উইন্ডস্ক্রিনে আমার দিকে তাকিয়েছিল। শহর তখন জল ছপ ছপ, উপচে পড়া নর্দমারা। অমন করে তাকাতে হয়, পা পিছলে পড়ে যেতাম। তোমাদের এই ছলচাতুরি কটাক্ষপাত বুঝতে পারি, বুঝি এবং লিখতে পারি তার বিরুদ্ধে আগুন ছড়া। তবুও হঠাৎ বৃষ্টি এসে ভিজিয়ে দিল প্যারাডাইস। চাপের কাছে নতি স্বীকার করতে পারি, কিন্তু কেন তাকিয়েছিলে অমন করে ও কর্পোরেট? শুনছেন রেডিও বাংলানেট.com, UK এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বৃষ্টি শহর নিয়ে, যেখানে অবশ্যই শেয়ার করলাম আপনার সঙ্গে মল্লিকা সেনগুপ্তের লেখা বৃষ্টি শহর কবিতার কিছু অংশ। এই বৃষ্টি শহর উত্তর ব্রাজিলের বেলেম, আর সেই শহরেই প্রতিদিনই বৃষ্টি হয়। আর সেই বৃষ্টি শহরের গল্প জারি থাকবে, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের উপরে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Atos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Atos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.atosservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

পিঠ হাতে ছিল একটা ছোট্ট মতন কাঁচি। ওরে পাঁচির হাতে ছিল একটা ছোট্ট মতন কাঁচি, সে বললে তার চেয়ে বড়

0: রাঁচি, রাঁচিতে গিয়ে বলল পাঁচি, মরণ হলেই বাঁচি।
1: বেলেন উত্তর ব্রাজিলের অন্যতম শহর এবং ব্যস্ততম বন্দর, যেখানে প্রতিদিনই রাতে ঝমঝমিয়ে বৃষ্টি হয়। আর সেই বৃষ্টি শহরের গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট.কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আমরা বেলেম শহরটি নিয়ে কথা বলছি, যেই শহরে প্রতিদিনই বৃষ্টি হয়, হয়তো এই বৃষ্টির জন্য এখানে নানা রকমের সমস্যারও সৃষ্টি হয়, তার সঙ্গে সঙ্গে এখন জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক রকম পরিবর্তনও কিন্তু হয়েছে। আর এই যে বেলেম শহর, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, সেখানকার সংস্কৃতি, ইতিহাস, সব কিছুই এতই সুন্দর যে সেই মনোমুগ্ধকর শহরটি পর্যটকদের কাছে ভীষণভাবে আকর্ষণীয়। আর সেই আকর্ষণেই কিন্তু পর্যটকরা ছুটে যান। এই শহরের যে নতুন অংশ, সেখানে রয়েছে সমস্ত আধুনিক আকাশচুম্বী অট্টালিকা, সেখানে রয়েছে গির্জা, ঐতিহ্যবাহী নীল টাইলসের আকর্ষণ, সব মিলিয়ে পর্যটকদের কাছে কিন্তু ভীষণ আকর্ষণের একটি শহর এই বৃষ্টি শহরের গল্প। আর আমাদের আজকের পপকর্নের আড্ডা জারি থাকবে, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের উপরে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন একটি শহরে যেখানে প্রতিদিন দুটোয় বৃষ্টি শুরু হয়ে যেত ঝমঝমিয়ে। এখন হয়তো জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকটা পরিবর্তন হয়েছে, কিন্তু প্রায় প্রতিদিন রাতেই কিন্তু এখানে বৃষ্টি হয়। আর সেই বৃষ্টির শহর যেটা উত্তর ব্রাজিলের অন্যতম শহর এবং ব্যস্ততম বন্দর বেলেম। আর সেই বেলেম শহরের গল্প নিয়ে আজ আমরা ছিলাম আমাদের পপকর্নে। আর এইভাবেই কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষে পৌঁছে গেছি, যেখানে অনামিকাকে আজকের মতো বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামী কাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: the voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
1: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
0: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com. What if for just 2 days, you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. Virasat 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
3: খোদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
4: পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? এক পলকের

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

0: শতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India,
3: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: Shunchen, radiobanglanet.com. Bishir Bangalir Annutamo Thikana.

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তোমায় কি বলবো বলো, সব কিছুই তো অগোছালো। আমার খুব পছন্দের এক কবির প্রথম দুটি লাইন একটি কবিতার। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর শুরুতেই যে কবিতার লাইন দুটো আপনার সঙ্গে শেয়ার করলাম, তার একটা কারণ আছে। তার কারণ হলো এই অগোছালো। এই অগোছালো মানুষজনদের নিয়ে কিন্তু আমরা মাঝে মধ্যেই ঠাট্টা করি, মাঝে মধ্যেই বলি যে এদের দিয়ে বিশেষ কিছুই হবে না, কারণ এরা অগোছালো, গুছিয়ে কোনো কাজই করতে পারেন না। কিন্তু এই অগোছালো মানুষজনদের মধ্যেও কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আছে, একটা অদ্ভুত সুর আছে জীবনের। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমি ইচ্ছে ডানার আড্ডার আসরে আপনার সঙ্গে অগোছালো মানুষজনদের নিয়েই কিছু কথা শেয়ার করব, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
4: southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

একটা ঘটনা কিন্তু মাঝে মধ্যেই আমার সঙ্গে ঘটে, যে কোনো একটা জিনিস হয়তো খুব গুছিয়ে রাখলাম কিন্তু আলটিমেটলি সেটা খুঁজেই পেলাম না, মানে এত গুছিয়ে রেখেছি যে জিনিসটা পাওয়াই গেল না। তোরেও বাংলানেট.কম এ শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি আর অগোছালো লোকজনদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। একটু আগে যে কথাটা বললাম, এটা কিন্তু আমাদের অনেকের সঙ্গেই ঘটে, যে একটা জিনিস গুছিয়ে রাখলাম কিন্তু খুঁজে পেলাম না। কিন্তু শুনলে অবাক হবেন যে অগোছানো মানুষজনদের কিন্তু এই ব্যাপারটা ঘটেই না প্রায়, মানে জিনিসপত্র খুঁজে পাওয়ার ক্ষেত্রে এই গুছিয়ে রাখা লোকজনের ক্ষেত্রে অগোছানো মানুষজন অনেক বেশি তৎপর এবং অনেক বেশি সহজেই তারা নিজস্ব জিনিসপত্র খুঁজে পান। কাজেই অগোছানো মানুষজনদের নিয়ে খুব একটা ঠাট্টা করবেন না, বুঝেছেন? এরা কিন্তু আমাদের মতো গুছিয়ে রাখা মানুষজনদের থেকেও আরও অনেক বেশি।

বেশি গোছালো, যদিও তারা অ্যাকচুয়ালি অগোছালো। তো রেডিও বাংলার .com এই অগোছালো মানুষজনদের নিয়ে আড্ডাটা জারি থাকবে আমাদের একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: আসিন ফাগুন মাসে ফরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে,

কোনো একটা জিনিস অ্যাচিভ করতে হলে আমরা একটা কথা মাঝে মধ্যেই বলে থাকি যে গুছিয়ে কাজটা করতে হবে। মানে গুছিয়ে কাজ না করলে ব্যাপারটা অ্যাচিভ করা কোনো মতেই সম্ভব নয়। ব্যাপারটা অধিকাংশ ক্ষেত্রে সত্যি হলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এর ব্যতিক্রমও আছে। রিসার্চ অনুযায়ী দেখা যায় যে যারা অগোছালো তারা যদি ঠিক করেন যে কোনো কাজ তারা অ্যাচিভ করবেন, তাহলে তাদের অ্যাচিভ করার প্রবাবিলিটি কিন্তু সাধারণ গোছানো মানুষদের থেকে অনেক বেশি হয়। কারণ তাদের কনসেন্ট্রেশন লেভেলটা কিন্তু কোনো কোনো জায়গায় সাধারণ গোছানো মানুষদের থেকে অনেক বেশি হয়। কাজেই অগোছানো ব্যক্তিদের মধ্যেও কিছু তো একটা ব্যাপার আছে। তো সেরকমই আরও অনেক ব্যাপার আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

প্রাণী জগতের মধ্যে সব থেকে বেশি স্মৃতিশক্তি হচ্ছে হাতির। আগে হ্যাঁ হাতির, হাতি সেই ছোট্টবেলা থেকে এই জীবনের শেষ দিন পর্যন্ত যা যা দেখেছে সব কিছু মনে রাখে, কোনো কিছুই সে ভুলে যায় না। কিন্তু মানুষদের মধ্যে একটা চাপা অহংকার কিন্তু আছে যে আমাদের মেমোরি সব থেকে শার্প, কিন্তু ব্যাপারটা তা নয়। আমাদের আড্ডাটা জারি আছে আজকে অগোছালো নিয়ে। এখন নিশ্চয়ই ভাবছেন যে অগোছালোর মধ্যে হাতি কোত্থেকে এলো, তার কারণ হলো এই স্মৃতিশক্তি। একটি রিসার্চে এটাও দেখা গেছে যে সাধারণ গোছানো মানুষদের থেকে অগোছানো মানুষদের স্মৃতিশক্তি অনেকটাই বেশি হয়, সেই জন্যই তারা অগোছানো অবস্থায় থাকলেও জীবনটা দিব্যি কাটিয়ে নিতে পারেন। কাজেই এই অগোছানো মানুষজন কিন্তু অতটাও হেলাফেলা করার মতন মানুষ নন। ইনফ্যাক্ট অগোছানো মানুষজনদের মধ্যে কিন্তু অনেকেই আছেন যারা জিনিয়াস। তো সেরকম একজন জিনিয়াসের কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে জানা ও বাংলানেট ডট।

প্রত্যেকের আগে আপনাকে বলছিলাম যে কিছু মানুষ এরকম আছেন যারা কিনা নিতান্তই অবছারক, কিন্তু অ্যাকচুয়ালি তারা জিনিয়াস। এরকম একজন জিনিয়াস কিন্তু আমাদের বাঙালি জাতির গর্ব। তিনি হচ্ছেন ঋত্বিক ঘটক। সারাটা জীবন যিনি অগোছালোভাবেই কাটিয়ে দিয়েছেন, কিন্তু তার জিনিয়াস প্রকাশিত হয়েছে তার সৃষ্টির মাধ্যমে, তার ফিল্মের মাধ্যমে। আজকে সেই অমর ডাইরেক্টর বাঙালির গর্ব ঋত্বিক ঘটকের তিরোধান দিবস। রেডিও বাংলায় .com পরিবারের পক্ষ থেকে আমি গৌরব ওনার প্রতি জানাই সশ্রদ্ধ প্রণাম। তো রেডিও বাংলানের .com-এ আজকে আমাদের আড্ডাটা জারি ছিল অগোছালো মানুষজনদের নিয়ে। অগোছালো মানুষজনদের মধ্যে এরকম অনেক ব্যাপার আছে যেগুলো কিনা অসাধারণ। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে নানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডিও অর্থাৎ ইচ্ছে নানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু রেডিও বাংলানেট .com চলতে থাকবে যেরকম চলতে থাকে আপনারই জন্য, আপনার পাশে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com।

radiobangani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গানদরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই আজকেও কিন্তু গানদরিয়ার আড্ডা শুরু হয়েছে এক ঘন্টার জন্য, আর সেখানে অবশ্যই কথা হবে, আড্ডা হবে, আর তার সাথে সাথে ভালো ভালো গানও থাকছে। তাই বেশি কথা না বলে গানদরিয়ার আড্ডায় অবশ্যই এগিয়ে যাবো, কিন্তু তার আগে একটা ছোটখাটো মিউজিক্যাল ব্রেক। ফিরছি আড্ডায়, শুনছেন radiobangani.com, মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি। আর আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলছি সেটা আমাদের সবারই চিন্তার কারণ, মানে সেটা হলে চিন্তা একটু কমে, পুরোপুরি কখনোই কোনো মানুষের চিন্তা কমে যেতে পারে না, আর যদি না হয় চিন্তা বাড়ে। আবার অনেক সময় এটাই আমাদের শরীরে অনেক শরীরের খারাপের লক্ষণ দেখা দিতে পারে, এটা না হলে। আবার অনেক সময় এটা শান্তিরও একটা শব্দ, যাই হোক শব্দটা বারবার বলে ফেলছি, লোকানোর চেষ্টা করছি কিন্তু করতে পারছি না, সেটা হচ্ছে ঘুম। ঘুমের মতো ভালো ওষুধ আমাদের শরীরে আর কিছু নেই। আমাদের শরীরে যতটা পরিমাণ ঘুম দরকার হয় সেটা কখনোই হয় না, এবং রাতে কম ঘুম হওয়ার জন্য নানান রকম রোগ শরীরে বাসা বাঁধে।

যাকে নিয়ে এত আলোচনা, বিশেষজ্ঞরা এই ব্যাপারটা নিয়ে এত রিসার্চ করছে এবং মানুষের প্রত্যেকটা মানুষের ঘরের ঘরের সমস্যা বলা যেতে পারে এই ঘুম। আর এই ঘুম নিয়ে অনেক অশান্তিও কিন্তু হয় মোটামুটি সংসারে। যাই হোক, মজা আড্ডায় এবং শরীরের দিকে খেয়াল রেখে সমস্ত কিছু নিয়ে, ঘুম নিয়ে আজকে রেডিও বাংলা নেটে দারুণ আড্ডা হতে চলেছে। সবার আগে, সবার ফার্স্ট যেটা বলা দরকার, যে আমরা সবসময় বলি যে ইয়াং জেনারেশনকে দোষারোপ করি যে ফোন দেখে, ভীষণভাবে কম্পিউটার দেখে, তো সেই জন্য যে আলোটা বেরোয় সেই সব ডিভাইস থেকে সেগুলো আমাদের ঘুমের মানে ক্ষতিকর আমাদের ঘুমের জন্য এবং সেগুলো শরীরের জন্য ভালো না। এবং রাতের বেলা যখন আপনি ঘুমাতে যেতে চাইছেন বা ঘুম আসছে, সেই সময় ফোনটা না দেখাই ভালো, তার কারণ সেগুলোর জন্য আপনার ঘুমটা চটকে যেতে পারে বা চলে যেতে পারে। এই অনেক কিছুই বলি, মোটামুটি আমরা ইয়াং জেনারেশনকে দোষারোপ করি, কিন্তু তাছাড়াও ঘুম না হওয়ার আরও অনেকগুলো কারণ আছে, সেই সব কিছু নিয়ে অবশ্যই বলবো গান দরিয়ার আগে। কিন্তু একটা ছোটখাটো মিউজিক্যাল ব্রেক, ফিরছে শুনছেন রেডিও বাংলা নেম .com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: radiobanglani.com এ আজকে একটু সিরিয়াস আবার একটু মজার আলোচনা হচ্ছে, আড্ডা হচ্ছে, সেটা হচ্ছে ঘুম নিয়ে কথা হচ্ছে। আর এই ঘুম নিয়ে কথা বলতে বলতেই বারবার যেটা মনে হয় যে মানুষের এখন এতটাই ব্যস্ত মানুষ, যেখানে নিজেকে টাইম দেওয়ার জন্য, নিজের শরীরকে টাইম দেওয়ার জন্য বা মনকে টাইম দেওয়ার জন্য তাদের কাছে সময় নেই, তাদের নিজেদের জন্যই সময় নেই। তো আমাদের পর্যাপ্ত পরিমাণে যে ঘুমটা দরকার সেটা আমরা ঘুমাতে পারি না। সেটা নানান কারণে হতে পারে, বিভিন্ন রকম চিন্তার কারণে হতে পারে, টেনশনের কারণের জন্য হতে পারে, শারীরিক কিছু কিছু প্রবলেমসের জন্য কিন্তু ঘুম না হতে পারে। কিন্তু জাস্ট একটা ইমাজিন করুন, আই এম শিওর যে এটা আপনার সাথেও হয়েছে, যখন আপনি কলেজ লাইফে বা বন্ধুদের সাথে গল্প করেছেন, আপনাদের একটা গ্রুপ আছে, বন্ধুদের গ্রুপ, এবং সেখানে এমন একটা মানুষ আছে বা এমন একটা বন্ধু আছে যে খুবই সুখী মানুষ, যে হচ্ছে এক মিনিটে এক সেকেন্ডে যেখানে সেখানে ঘুমিয়ে যেতে পারে। একটা দুর্দান্ত আলোচনা হচ্ছে বা একটা দুর্দান্ত আড্ডা হচ্ছে বা ভীষণ একটা টেনশনের কথা হচ্ছে, সেখানে যদি কোনো সেই গ্রুপের ওই মানুষটা এক সেকেন্ডে বা এক মিনিটে ঘুমিয়ে যেতে পারে, তাহলে ঠিক কতটা রাগ হয়। তখন কিন্তু আর মনে হয় না যে মানুষের শরীরে ঘুম না হলে কতটা ক্ষতিকর, তখন মনে হয় যে সমস্ত রকমভাবে নানান কৌশলে নানান প্রক্রিয়া করে কীভাবে ঘুমটাকে কাটানো যায়।
1: Office time, this is jam.

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

radiobanglani.com-এ আজকে মজার আড্ডা এবং সিরিয়াস আলোচনার মধ্যে ঘুম থাকছে। আর ঘুম থাকার কারণ হচ্ছে মানুষের খুশি। মানুষ সত্যি ঘুম যদি কারোর পর্যাপ্ত পরিমাণে হয়, সেই মানুষটা যে সুস্থ সেটা কোনো ডাক্তারের প্রেসক্রাইব ছাড়াই কিন্তু বলা যেতে পারে। তারপরে তো তার মানসিক শারীরিক সমস্ত রকম আলাদা আলাদা প্রবলেমস আছে। তো যাই হোক, অবশ্যই ঘুমের কোনো প্রবলেম থাকলে আপনার নিজের যে বিশেষজ্ঞ আছেন, যে ডক্টর আছে, তাকে দেখাবেন। কিন্তু তার সাথে সাথে একটা মজার কথা বলি, ঘুম মানে কিন্তু নাক ডাকাও আসে। তো সেইখান থেকে একটা মজার কথা মনে হলো যে কোনো মানুষ শান্তিতে ঘুমাচ্ছে আর প্রচণ্ড পরিমাণে নাক ডাকছে, তার পাশে শুয়ে আপনার যখন ঘুম আসে না, তখন ঠিক কী মনে হয়, ঠিক কী মনে হয়, কতটা রাগ ওঠে, সেই সব কিছু আমি জানবো, কিন্তু এখন না। তার জন্য ফলো করতে হবে আর আমাকে বলতে হবে, আর আড্ডার সাথে সাথে থাকতে হবে। তার জন্য শুনতে হবে radiobanglani.com আর অবশ্যই ফলো করতে হবে www.radiobanglani.com। ভালো থাকবেন।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সবাইকেই প্রায় একটি কাজ করতে হয়, আর সেটা হলো সিদ্ধান্ত নেওয়া। মানে বিভিন্ন ক্ষেত্রে নানা বিষয়ে, ঘুম থেকে কখন উঠবেন, কোন জামাটা পরবেন, কি খাবেন, কোথায় বেরোবেন, ইত্যাদি ছোটোখাটো বিষয় শুরু করে পড়াশোনা, ক্যারিয়ার, কর্মক্ষেত্র, এমন সব সিদ্ধান্ত কিন্তু আমাদের প্রত্যেককেই নিতে হয়। আসলে ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও কিন্তু এমন কিছু সময় আসে যখন কিছু কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হই আমরা। জীবন কতটা ব্যালেন্স করে চলবে তা নির্ভর করে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেমন তার ওপর। অথচ অনেক মানুষ আছেন যারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন না, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে দিশেহারা হয়ে যান, নার্ভাস বোধ করেন, কিন্তু লজ্জায় এসে কথা কাউকে বলতে সংকোচ হয়। আপনি যদি একই পথের পথিক হয়ে থাকেন তাহলে আজকের এই আড্ডার কিছু টুকরো পাঠ জেনে নিন, আর সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর এই আড্ডা নিয়ে। এখন গান শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio Bangladesh.
5: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা সিঁড়ি কথা নিয়ে। আসলে আমাদের প্রত্যেকের লক্ষ্য সামনের দিকে এগিয়ে যাওয়া, তো আমাদের তাই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো ওই সিঁড়ির দিকে এগোতে গেলে সিদ্ধান্ত নেওয়াটা খুব দরকার। আমি কতটা উঠবো, কতটা নামবো, আদৌ উঠবো কি না, তো আপনার একটা সিদ্ধান্ত শুধু আপনাকে নয়, আপনার জীবনের সঙ্গে যুক্ত মানুষদেরও প্রভাবিত করবে। আর এটা আসলে একটা প্রক্রিয়া যেটি আজীবন চলতে থাকে, তাই এর জন্য দক্ষতার প্রয়োজন আছে বৈকি। কিন্তু শুধু যে সমস্ত সমাধান সিদ্ধান্ত নিতে হয় তা তো নয়, কারণ জীবন এমনকি ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রেও অনেক বড় ভূমিকা আছে, যা থেকে বোঝা যায় আপনার বিচার ক্ষমতা, বুদ্ধিমত্তা, যুক্তির গভীরতা। তাই অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, সবসময় আপনি একা নন, কমবেশি সকলেই এই মুখোমুখি সমস্যার মধ্যে আছে, এবং দীর্ঘদিন এরকম চলতে থাকলে হতাশা কিন্তু আসবেই। আর এটাও ঠিক, ভালো যেমন দীর্ঘস্থায়ী হয় না, খারাপও দীর্ঘস্থায়ী হয় না, তাই কোথাও না কোথাও পথ আছে। তাই একটা জিনিস, দক্ষতা একদিনে আসে না, গড়ে তুলতে হয়। নজর কাটা ব্যক্তিত্ব তৈরি করতে আমরা তো অনেক কিছুই করে থাকি, তেমনই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু প্রখর করে তুলতে একটু শান দেওয়া দরকার, মানে ঠিকঠাক বুঝে শুনে। তাহলে এবার কী বলে এগোবো, সেই পথটাও ভাবতে হবে। ঠিক পথ না ভুল পথ, এটা নিজেকেই নির্বাচন করতে হবে। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আর আজকের এই আড্ডা সেই নিয়েই সামনের দিকে। সঙ্গে থাকুন।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা সেরে নিয়ে। তা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে আপনার প্রথম কাজ হবে সম্ভাব্য সব বিকল্পকে একত্রে লিখে রাখা। এই ধাপে দাঁড়িয়ে বিচার করার কোনো প্রয়োজন নেই যে কোনো বিকল্পটা ঠিক আর কোন বিকল্পটা ভুল। যেমন ধরুন আপনি ক্যারিয়ারে কী করবেন সে নিয়ে চিন্তা করছেন, এবার আপনি চাকরিও করতে পারেন আবার ব্যবসাও করতে পারেন। আবার যদি কোনো ব্যক্তিগত পছন্দ থাকে সেই প্যাশনকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারেন। সুতরাং এই প্রাথমিক স্তরে দাঁড়িয়ে কোনো রকম দূরের চিন্তা না করাই ভালো। এখানে প্রধান কাজ হবে শুধুমাত্র সেই বিকল্প পথগুলোর একটা তালিকা তৈরি করা। সেখান থেকে পরবর্তী ধাপে যেতে কিন্তু সুবিধা হবে। আর এই সময় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কারো কাছ থেকে কোনো পরামর্শ পেলে সেটাও কিন্তু লিখে রাখুন। সেটা কাজে আসুক বা না আসুক সব রকম সম্ভাবনা সম্পর্কে জেনে রাখাই কিন্তু যে কোনো ধাপের মূল উদ্দেশ্য। আমাদের আড্ডা জারি থাকবে সেরে নিয়ে, সঙ্গে থাকবে।

তো ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা সিঁড়ির কথা নিয়ে। মানে সিঁড়ি যেভাবে আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে চলে, ঠিক সেভাবে সিঁড়ির মতো করে আমাদের জীবনের প্রত্যেকটা ধাপে উঠতে হবে। আর আমরা প্রথম ধাপের কথা জানা হয়ে গেছে, এবার দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপের মেন কাজ কী জানেন তো? ছেঁকে নেওয়া। হ্যাঁ, মানে নিজের সহজাত বুদ্ধিকেই এখানে ছাঁকনি হিসেবে ব্যবহার করুন। এক নজরে যে বিষয়গুলো আপনার অসম্ভব বলে মনে হচ্ছে বা পছন্দ হচ্ছে না, সেগুলো কিন্তু তক্ষুনি বাদ দিয়ে দিন। এর ফলে কী হবে? আপনার তালিকাটি ছোট হবে, সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যাবে। আর এইভাবে বাছাই করার পর যে পথগুলো আপনার সামনে খোলা রইল, সেগুলোকে নিয়ে কাটাছেঁড়া করতে হবে। অর্থাৎ সেই পথে এগুলো ভবিষ্যতে লাভ হবে না লোকসান হবে তার প্রভাব পড়তে পারে, কিন্তু সবটুকু তুলিয়ে ভাবতে হবে। আর এর জন্য দরকার পড়লে একটু বেশি সময়ও নিতে পারেন। তাহলেই দেখবেন এক সময় খুব সহজেই নিজের সিদ্ধান্তে পৌঁছে গেছেন। সঙ্গে থাকুন, আবারও ফিরে আসবো সিঁড়ির কথা নিয়ে। এখন সাফল্য ছাড়া আর কি? আর সেই সাফল্য পেতে গেলে লড়াই তো করতেই হবে, আর তার জন্যই কিছু টুকরো প্ল্যানিং নিয়ে চলছে আজকের ইয়ারটা সিঁড়ি। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.

0: बाजिलो कारो बेना।
1: फिर एलम बैक टू बैक आज के स्पेशल आड्डा सीढ़ी निये। तो একটা জিনিস মনে রাখবেন সব সময়, যে একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে আর কিন্তু পিছনে ফিরে তাকাবেন না, তখন কাজ হবে শুধু সামনে এগিয়ে চলা। কারণ কোনো সিদ্ধান্ত নিলে তা কিন্তু হলো না, সব বাধা পেরিয়ে সেই সিদ্ধান্তকে বজায় রাখতেও জানতে হবে, তাকে কার্যকর করতে হবে, তবেই তো তার সাফল্য। তা না হলে এত পরিশ্রমের কিন্তু কোনো অর্থই থাকবে না। তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য কিন্তু সফল ব্যক্তিত্বের অন্যতম চাবিকাঠি। হ্যাঁ, আজকের এই আড্ডা, এই সিঁড়ি আগামী দিনের আপনার অনেকগুলো পথ চলার অঙ্গীকার হয়ে দাঁড়াবে, এটুকু আশা রাখি। তো কেমন লাগলো আজকের এই শো? এই শো শেষের পর অবশ্যই 4475039657 12 আমাকে জানাতে ভুলবেন না। আর এভাবেই 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobangladesh.com সঙ্গে জুড়ে থাকুন, আর আরও আরও সামনের দিকে এগিয়ে চলুন। কারণ আমাদের প্রত্যেকের লক্ষ্য সামনে, পিছনে নয়। তাই লড়াইও হবে সামনে এবং জয়ও হবে সামনেই। আজ আসি, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন আর শুনতে থাকুন radiobangladesh.com।

কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভালো আছেন। আমি তো এসে গেছি আপনার নতুন বন্ধু, আপনার সঙ্গে এক ঘন্টা চুটি আড্ডা মারব। আপনি শুনছেন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, আপনি যখন কাউকে মিস করেন কি করেন? নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ করেন বা তাকে ফোন করেন। কিন্তু হোয়াটসঅ্যাপে যদি রিপ্লাই না আসে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। বা অনেক সময় আমরা হোয়াটসঅ্যাপে মেসেজগুলো হাইড করে রেখে দিই, যে মানুষটাকে আপনি মিস করছেন সেই মানুষটার কাছে পৌঁছচ্ছে না। বা আমাদের পুরনো একটা বিষয় আছে, আমাদের মধ্যে রাগ হয়, সেটার জন্য আমরা ব্লক করে দিই, তাহলে আপনার কথাগুলো আপনার মানুষের কাছে পৌঁছচ্ছে না। আপনি একটা পুরনো পন্থা ব্যবহার করতে পারেন, একটা চিঠি লিখতে পারেন, মন খুলে একটা চিঠি লিখতে পারেন, ঝটপট একটা চিঠি লিখে ফেলুন এই মুহূর্তে আপনি যাকে মিস করছেন তার জন্য। ততক্ষণ আমি আপনার জন্য পরের গানটা শোনাচ্ছি, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরঙ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বলেছিলাম না, চিঠি লিখলে ভালো থাকা যায়, ভালো রাখাও যায়। আসলে শব্দের তো একটা দারুণ মায়া আছে, চোখের শান্তি, মনের আরাম। প্রিয় মানুষের জন্য একটা চিঠি লিখতে বসা, মনে হচ্ছে কি হবে চিঠি লিখে, মানুষটা তো এত দূরে, হয়তো চিঠি পৌঁছতে অনেক সময় লাগবে, চিঠি আসতে অনেক সময় লাগবে, কিন্তু অপেক্ষার একটা আলাদা মূল্য আছে। এবং মেসেজে ব্লক করা যায়, ফোন কলস ব্লক করা যায়, কন্ট্যাক্ট রাখা যায় না, কিন্তু চিঠি এমন একটা মাধ্যম, সেটার মধ্যে একটা অদ্ভুত বিষয় আছে, সেটা কিন্তু কোনোভাবে ব্লক করে না। তাহলে দেরিতে হলেও মানুষটার কাছে আপনার শব্দগুলো পৌঁছাবে, আর সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই গানটা তার জন্য, আপনি এখন যার কথা ভাবছেন, যেই মানুষটার জন্য আপনি চিঠি লিখবেন কি লিখবেন না।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.

সবারই একটা প্রিয় ঠিকানা থাকে, যেই ঠিকানায় আমরা নিত্যদিন বসবাস করতে চাই কিংবা সেই ঠিকানায় আমরা যাপন করতে চাই। আসলে অনেক সময় হয় ঠিকানা অনেক দূর, কিন্তু সেই মানুষটার মনের ঠিকানায় যদি আমরা থাকি, আমার মনে হয় শহরের দূরত্ব কিংবা যানজট পেরিয়ে তার কাছে পৌঁছানোটা খুব একটা মুশকিল নয়। একটা মানুষের মনের ঘরের মধ্যে থাকার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে, পরিতৃপ্তি আছে, সেটা বোধ হয় অন্যত্র থাকা খুব কঠিন। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। পরবর্তী গানটা সাজানো রইল আপনার মনের মানুষের জন্য, আঁকা খুব কঠিন। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। পরবর্তী গানটা সাজানো

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

কথা বলা হয়নি বলেই বলছি। জমি একখানা চিঠি লিখে ফেলুন তো আপনার সব থেকে কাছের মানুষটাকে। হতে পারে সে আপনার মা, কিংবা সে আপনার ভাই বা বোন, বা আপনার হাজবেন্ড কিংবা ওয়াইফ, যাদের কথা আমরা ভাবি না, মানে চিঠি লিখবো বলে ভাবি না। যে মানুষটা আমার কাছে রয়েছে সেই মানুষটাকে আবার চিঠি লিখবো, কেন লিখবো? মেসেজে দেখছে না, সময় পাচ্ছে না, কিংবা ফোন ধরছে না, একটা চিঠি তাকে লিখে ফেলুন, বা নিজেকে একটা চিঠি লিখুন। কোনো দিন নিজেকে চিঠি লিখেছেন? নিজের জন্য শব্দ খরচ করেছেন? শব্দের একটা অদ্ভুত প্রভাব আছে, যে শব্দ মানুষের মনে ভীষণভাবে সংযোগ স্থাপন করতে পারে। তাই চিঠি লেখা কিংবা নিজের জন্য একটা নোট লেখা ভীষণ ইম্পর্টেন্ট। তাই দেরি না করে, কারোর জন্য না হোক, নিজের জন্য একটা চিঠি লিখে ফেলুন। তারপর আমাকে জানান যে কেমন লাগছে আপনার নিজেকে একটা চিঠি দিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, অ্যানির সঙ্গে রং বেরঙ।

কি করে জানবে বলুন তো যদি আপনি মানুষটিকে না বলেন? খুব ঝগড়া হয়েছে কিংবা খুব মন খারাপ, কথা বলতে ইচ্ছে করছে না, শব্দ গুছিয়ে সাজিয়ে লিখুন, দেখবেন শব্দ কিন্তু মানুষের মনের জটিলতা খুলে দেয়। হয়তো আপনি মুখে একটা কথা বলছেন, সে কথাটা আপনি বলতে চাননি, কিন্তু আপনি যখন লিখবেন আপনার সেই লেখাটার মধ্যে মনের ভাবটা ফুটে উঠবে। আগে একটা বিশেষ মাধ্যম ছিল প্রেমের, সেটা হলো চিঠি, শব্দের আদান প্রদান হওয়া। আজকাল প্রযুক্তি এত উন্নত, আমরা খুব সহজেই শব্দদের আদান প্রদান করে ফেলি, কিন্তু থাকে না সেই অপেক্ষাটা। আপনি হয়তো খুব দামি একটা উপহার কাউকে দিলেন, সে হয়তো একটা সময়ের পর সেই জিনিসটা ব্যবহার করল না, কিন্তু আপনি যদি কোনো মানুষকে কিছু কথা গুছিয়ে সাজিয়ে তাকে উপহার দেন, সেই কথাটা কিন্তু তার জীবনে আজীবন রয়ে যাবে। সে কিন্তু সেই কথাটায় ভীষণ জোর দেবে এবং ভালোবাসা বাড়বে। তাই শব্দের প্রভাব আছে। এবার থেকে কিন্তু আমিও অপেক্ষা করব কবে আপনি আমার জন্য একটা চিঠি লিখছেন। আমাকেও কিন্তু আপনাকে চিঠি লিখতেই হবে, সময় বলছে এখন টাটা করতে, তাই আমাকে এখন আসতে হবে পরের দিনের জন্য। আপনিও যেমন আমার অপেক্ষা করবেন, আমিও আপনার জন্য অপেক্ষা করব। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

ছোট থেকে বড় খেলা সবারই ভীষণ প্রিয়। প্রাচীন কাল থেকেই খেলা বিনোদনের একটি মাধ্যম। খেললে যেমন সেটা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, সেটা আমাদের এক্সারসাইজের কাজ করে, ঠিক খেলা দেখলেও কিন্তু আমাদের মন ভীষণ ভালো হয়ে যায়, কারণ ভীষণ ভীষণ আনন্দ হয় খেলা দেখলে। আর ঠিক তেমনই সেই কারণেই আমরা নানা রকমের খেলা দেখতে পাই, সেটা কিছু ইনডোর গেম যেমন রয়েছে, ঠিক আউটডোর গেমও কিন্তু প্রচুর রয়েছে, যাকে বলে স্থলে জলে অন্তরীক্ষে সব জায়গারই কিন্তু কিছু না কিছু খেলা রয়েছে। আর এমনই এক খেলা যা সাধারণত আমরা সমতলে দেখে অভ্যস্ত, সেই খেলাই আমরা পাহাড়ের চূড়ায় যদি দেখতে পাই তাহলে কেমন হয়? তেমনই এক খেলার গল্প শেয়ার করব আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা অবশ্যই আজকে খেলা নিয়ে কথা বলবো, কারণ খেলা ওই যে বললাম ভীষণ ভীষণ প্রিয় সকলের। খেলা দেখেও যেমন আনন্দ হয়, খেললেও কিন্তু ভীষণ আনন্দ হয়। জিতলে যেমন একটা নিজেকে ভীষণ জয়ী বা জয় একটা খুশি এনে দেয়, ঠিক তেমনই হারলে কিন্তু মন খারাপও হয়ে যায়। সেই খেলার গল্প আমাদের জারি থাকবে, তবে পরপর তিনটে গানের ওপারে। শুনে নিচ্ছি পরপর তিনটে গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সমতল থেকে ১৩,০০০ ফুট উচ্চতা, আর সেখানে খেলা। সেই খেলা দেখায় যেমন আনন্দ উপভোগ করা যায়, ঠিক তেমনই সেই খেলার মধ্যে কিন্তু রয়েছে বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার, সেই বিরলতম খেলার অভিজ্ঞতা, আর সেটা সেই পাহাড় চূড়ার খেলায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলছি এই পাহাড় চূড়ার খেলা নিয়ে। ওই যে বললাম একেবারে ১৮,০০০ ফুট উচ্চতায়, বিশ্বে এমন কোনো পাহাড়ি জায়গা নেই যেখানে এই খেলা এত উচ্চতায় খেলা যেতে পারে যা সেখানে খেলা হয়। সেদিক থেকে এটা কিন্তু একেবারে যাকে বলে পাহাড়ের উপরে ময়দানের এক রেকর্ড। সমতলে সাধারণত এই খেলা খেলা হয়, কিন্তু ওই উচ্চতায় ১৮,০০০ ফুট উচ্চতায় সিকিমের এমন এক পাহাড়ি ময়দান যেখানে খেলা হয় গলফের মতো খেলা, সেই গলফের অত বড় প্রাঙ্গণ সেই ১৮,০২৫ ফুট উচ্চতায়। কিভাবে জানবো, তবে পরপর দুটো গানের ওপারে চলো শুনে নি গান, তারপর ফিরছি আমাদের আজকে এই পাহাড় চূড়ার খেলার গল্প নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

নামে একটি জায়গা, পাহাড়ের উপরে হিমালয়ের বুকে সেই জায়গা যেখানে তৈরি হয়েছে একটি গল্ফ কোর্স। ভাবা যায় পাহাড়ের উপরে সেই 13,000 ফুট উচ্চতায় একটা গল্ফ কোর্স তৈরি করা, সেটা তো সহজ কথা নয়। আর সেই অসম্ভবকে সম্ভব করেছেন ভারতীয় সেনার 2 আধিকারিক। 70-এর দশকে তৈরি হয়েছে সেই গল্ফ কোর্স তৈরি করা, সেটা তো সহজ কথা নয়। আর সেই অসম্ভবকে সম্ভব করেছেন ভারতীয় সেনার 2 আধিকারিক। 70-এর দশকে

বল খেলার জন্য তো আমরা জানি বিশাল প্রাঙ্গণ প্রয়োজন, সেটা সমতলে সম্ভব, কারণ সমতলে অনেকটা ঘাসের জমি বা অনেকটা মাঠ খুঁজে পাওয়া যায়, কিন্তু পাহাড়ের ওপরে সেটা পাওয়া কিন্তু বেশ কষ্টকর। কারণ গলফে আমরা জানি বল অনেক দূর পর্যন্ত উড়ে যায়, আর সেখানে পাহাড়ের ওপরে সেটা তৈরি করা বেশ কঠিন কাজ। আর সেই রকম একটি পাহাড়ের ওপরে 18টি গলফের হোল যুক্ত সেই গলফ কোর্সটি তৈরি করেছেন 70-এর দশকে ভারতীয় সেনার 2 আধিকারিক, আর সেই কাজটি তারা করে একেবারে রেকর্ড করে দিয়েছেন। আমরা সেই গলফ কোর্সের গল্প শেয়ার করব, থাকবো আমরা আমাদের আজকের আড্ডা নিয়ে। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর 3টে গানের ওপারে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: That touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

বিশ্বে এমন কোনো পাহাড়ি জায়গা নেই যেখানে এই খেলা এত উচ্চতাতেও খেলা যেতে পারে, যা রয়েছে সিকিমে। সেদিক থেকে এটি পাহাড়ের উপরে ময়দানের এক রেকর্ড। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি পাহাড় চূড়ার খেলা নিয়ে, যেখানে আমি শেয়ার করছি আপনার সঙ্গে সিকিমের কুপুপে যে গল্ফ কোর্সটি রয়েছে সেই গল্ফ কোর্সের গল্প নিয়ে। সমতলে এই খেলা হয় আমরা জানি, কিন্তু ওই উচ্চতায় এমন খেলা সত্যি ভাবা যেত না যদি না 1970-এর ভারতীয় সেনার দুই আধিকারিক ওই 13,025 ফুট উচ্চতায় সিকিমে এমন এক পাহাড়ি ময়দান তারা খুঁজে পেতেন। আর শুধু খুঁজে পেলেই তো হলো না, সেই উচ্চতায় ওই রকম একটা গলফ খেলার উপযুক্ত প্রাঙ্গণ সেটা তৈরি করা সেটাও কিন্তু বেশ কষ্টকর, যেখানে খাড়াই উতরাই পাথুরে অসমতল পাহাড় চারধারে ছড়িয়ে রয়েছে, সেখানে ওই রকম গলফ খেলার উপযুক্ত প্রাঙ্গণ পাওয়া সত্যি সহজ কথা নয়। আর সেখানে যে সেই খেলাটি খেলা যেতে পারে তাও তাদের মাথা থেকে কিন্তু বের হয়। তবেই ভাবুন সেই অসম্ভবকে তারা সম্ভব করেছেন সিকিমের কুপুপ নামে সেই জায়গায়, পাহাড়ের উপরে হিমালয়ের বুকে 70-এর দশকে তৈরি হয়েছে সেই গলফ কোর্স। 18টি গলফের হোল যুক্ত সেই যে গলফ কোর্সটি সেটি সত্যি একটি রেকর্ড। আর সেখানে খেলা যাকে বলে একেবারে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমাদের আজকের এই যে পপকর্নের আড্ডা সেটা তো জারি থাকবেই, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
5: Radio Banglanet. বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।
6: বউ কথা কইব না, আমি কি বউ যে কথা কইব? যা পালা। গৃহস্থের খোকা হোক, ন্যাকা, দূর হোক, কি জ্বালা।

সত্যি তোর চোখ গেছে, তুই কানা, বুঝলি, তুই কানা, যা যা বে।

আবার মৌকা থাকো গাজুলে যায় কিছুতে শুইব না শাশুড়ির গঞ্জনা তাই বলি আমি তাই বলি পাখি তুই জানা জানা জানা যা যা যা যা যা যা যা বিহয়া।

দুটো গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলারে ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি পাহাড় চূড়ার খেলা নিয়ে, যেখানে শেয়ার করছি আপনার সঙ্গে সিকিমের কুপুপ নামে যে জায়গা, পাহাড়ের ওপরে হিমালয়ের বুকে সেই জায়গা, 13,025 ফুট উচ্চতা, আর সেখানেই তৈরি হয়েছে 70-এর দশকে গলফ কোর্স, আর সেটা রীতিমতো একটা রেকর্ড। আর সেখানে খেলা উপভোগ করা বা খেলা দেখাটা রীতিমতো একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। আর সেই গলফ কোর্সের গল্প করতে করতেই আমাদের আজকের মতো পপকর্নের আড্ডা শেষ করার সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে, আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নির

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
4: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: Next participants, Ritupala Sengupta and Monami Ghosh. Yes!

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে কে বলল মেলতে মানা? আমি আছি তো, আপনার বন্ধু গৌরব, নিয়ে যাবতীয় ইচ্ছে সেলিব্রেশনের একদম ঠিক ঠিকানা। ইচ্ছে ডানা, ইচ্ছে ডানা, সোম থেকে শুক্র, ওনলি অন রেডিও বাংলানেট.com।

তোমায় কি বলবো বলো, সব কিছুই তো অগোছালো। আমার খুব পছন্দের এক কবির প্রথম দুটি লাইন একটি কবিতার। তো রেডিও বাংলানের .com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর শুরুতেই যে কবিতার লাইন দুটো আপনার সঙ্গে শেয়ার করলাম, তার একটা কারণ আছে। তার কারণ হলো এই অগোছালো। এই অগোছালো মানুষজনদের নিয়ে কিন্তু আমরা মাঝে মধ্যেই ঠাট্টা করি, মাঝে মধ্যেই বলি যে এদের দিয়ে বিশেষ কিছুই হবে না, কারণ এরা অগোছালো, গুছিয়ে কোনো কাজই করতে পারেন না। কিন্তু এই অগোছালো মানুষজনদের মধ্যেও কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আছে, একটা অদ্ভুত সুর আছে জীবনের। তো রেডিও বাংলানের .com-এ আজকে আমি ইচ্ছে ডানার আড্ডার আসরে আপনার সঙ্গে অগোছালো মানুষজনদের নিয়েই কিছু কথা শেয়ার করব, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: সুবিধাও মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
5: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
6: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
5: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.

ঘটনা কিন্তু মাঝে মধ্যেই আমার সঙ্গে ঘটে, যে কোনো একটা জিনিস হয়তো খুব গুছিয়ে রাখলাম কিন্তু আলটিমেটলি সেটা খুঁজেই পেলাম না, মানে এত গুছিয়ে রেখেছি যে জিনিসটা পাওয়াই গেল না। তো রেও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর অগোছালো লোকজনদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। একটু আগে যে কথাটা বললাম, এটা কিন্তু আমাদের অনেকের সঙ্গেই ঘটে, যে একটা জিনিস গুছিয়ে রাখলাম কিন্তু খুঁজে পেলাম না। কিন্তু শুনলে অবাক হবেন যে অগোছালো মানুষজনদের কিন্তু এই ব্যাপারটা ঘটেই না প্রায়, মানে জিনিসপত্র খুঁজে পাওয়ার ক্ষেত্রে এই গুছিয়ে রাখা লোকজনের ক্ষেত্রে অগোছালো মানুষজন অনেক বেশি তৎপর এবং অনেক বেশি সহজেই তারা নিজস্ব জিনিসপত্র খুঁজে পান। কাজেই অগোছালো মানুষজনদের নিয়ে খুব একটা ঠাট্টা করবেন না, বুঝেছেন? এরা কিন্তু আমাদের মতো গুছিয়ে রাখা মানুষজনদের থেকেও আরও অনেক বেশি গোছালো, যদিও তারা অ্যাকচুয়ালি অগোছালো। তো রেডিও বাংলানেট ডট কমে এই অগোছালো মানুষজনদের নিয়ে আড্ডাটা জারি থাকবে আমাদের একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: আসিন ফাগুন মাসে ফরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে,

কোনো একটা জিনিস অ্যাচিভ করতে হলে আমরা একটা কথা মাঝে মধ্যেই বলে থাকি যে গুছিয়ে কাজটা করতে হবে। মানে গুছিয়ে কাজ না করলে ব্যাপারটা অ্যাচিভ করা কোনো মতেই সম্ভব নয়। ব্যাপারটা অধিকাংশ ক্ষেত্রে সত্যি হলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এর ব্যতিক্রমও আছে। রিসার্চ অনুযায়ী দেখা যায় যে যারা অগোছালো তারা যদি ঠিক করেন যে কোনো কাজ তারা অ্যাচিভ করবেন, তাহলে তাদের অ্যাচিভ করার প্রবাবিলিটি কিন্তু সাধারণ গোছানো মানুষদের থেকে অনেক বেশি হয়। কারণ তাদের কনসেন্ট্রেশন লেভেলটা কিন্তু কোনো কোনো জায়গায় সাধারণ গোছানো মানুষদের থেকে অনেক বেশি হয়। কাজেই অগোছানো ব্যক্তিদের মধ্যেও কিছু তো একটা ব্যাপার আছে। তো সেরকমই আরও অনেক ব্যাপার আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

জগতের মধ্যে সব থেকে বেশি স্মৃতিশক্তি হচ্ছে হাতির। আগে হ্যাঁ হাতির, হাতি সেই ছোট্টবেলা থেকে এই জীবনের শেষ দিন পর্যন্ত যা যা দেখেছে সব কিছু মনে রাখে, কোনো কিছুই সে ভুলে যায় না। কিন্তু মানুষদের মধ্যে একটা চাপা অহংকার কিন্তু আছে যে আমাদের মেমোরি সব থেকে শার্প, কিন্তু ব্যাপারটা তা নয়। আমাদের আড্ডাটা জারি আছে আজকে অগোছালো নিয়ে। এখন নিশ্চয়ই ভাবছেন যে অগোছালোর মধ্যে হাতি কোত্থেকে এল, তার কারণ হলো এই স্মৃতিশক্তি। একটি রিসার্চে এটাও দেখা গেছে যে সাধারণ গোছানো মানুষদের থেকে অগোছালো মানুষদের স্মৃতিশক্তি অনেকটাই বেশি হয়, সেই জন্যই তারা অগোছালো অবস্থায় থাকলেও জীবনটা দিব্যি কাটিয়ে নিতে পারেন। কাজেই এই অগোছালো মানুষজন কিন্তু অতটাও হেলাফেলা করার মতন মানুষ নন। ইনফ্যাক্ট অগোছালো মানুষজনদের মধ্যে কিন্তু অনেকেই আছেন যারা জিনিয়াস। তো সেরকম একজন জিনিয়াসের কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে জানা ও রেডিও বাংলানেট ডট।

radiobanglane.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গানদুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই আজকেও কিন্তু গানদুরিয়ার আড্ডা শুরু হয়েছে এক ঘন্টার জন্য, আর সেখানে অবশ্যই কথা হবে, আড্ডা হবে, আর তার সাথে সাথে ভালো ভালো গানও থাকছে। তাই বেশি কথা না বলে গানদুরিয়ার আড্ডায় অবশ্যই এগিয়ে যাবো, কিন্তু তার আগে একটা ছোটখাটো মিউজিক্যাল ব্রেক। ফিরছি আদে শুনছেন radiobanglane.com, মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

radiobangladesh.com-এ আমি রুবিনা আছি আর আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলছি সেটা আমাদের সবারই চিন্তার কারণ, মানে সেটা হলে চিন্তা একটু কমে, পুরোপুরি কখনোই কোনো মানুষের চিন্তা কমে যেতে পারে না, আর যদি না হয় চিন্তা বাড়ে। আবার অনেক সময় এটাই আমাদের শরীরে অনেক শরীরের খারাপের লক্ষণ দেখা দিতে পারে এটা না হলে, আবার অনেক সময় এটা শান্তিরও একটা শব্দ। যাই হোক, শব্দটা বারবার বলে ফেলছি, লোকানোর চেষ্টা করছি কিন্তু করতে পারছি না, সেটা হচ্ছে ঘুম। ঘুমের মতো ভালো ওষুধ আমাদের শরীরে আর কিছু নেই। আমাদের শরীরে যতটা পরিমাণ ঘুম দরকার হয় সেটা কখনোই হয় না, এবং রাতে কম ঘুম হওয়ার জন্য নানান রকম রোগ শরীরে বাসা বাঁধে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: যাকে নিয়ে এত আলোচনা, বিশেষজ্ঞরা এই ব্যাপারটা নিয়ে এত রিসার্চ করছে এবং মানুষের প্রত্যেকটা মানুষের ঘরের ঘরের সমস্যা বলা যেতে পারে এই ঘুম। আর এই ঘুম নিয়ে অনেক অশান্তিও কিন্তু হয় মোটামুটি সংসারে। যাই হোক, মজা আড্ডায় এবং শরীরের দিকে খেয়াল রেখে সমস্ত কিছু নিয়ে ঘুম নিয়ে আজকে রেডিও বাংলা নেটে দারুণ আড্ডা হতে চলেছে। সবার আগে সবার ফার্স্ট যেটা বলা দরকার, যে আমরা সবসময় বলি যে ইয়াং জেনারেশনকে দোষারোপ করি যে ফোন দেখে, ভীষণভাবে কম্পিউটার দেখে, তো সেই জন্য যে আলোটা বেরোয় সেই সব ডিভাইস থেকে সেগুলো আমাদের ঘুমের মানে ক্ষতিকর আমাদের ঘুমের জন্য এবং সেগুলো শরীরের জন্য ভালো না। এবং রাতের বেলা যখন আপনি ঘুমাতে যেতে চাইছেন বা ঘুম আসছে সেই সময় ফোনটা না দেখাই ভালো, তার কারণ সেগুলোর জন্য আপনার ঘুমটা চটকে যেতে পারে বা চলে যেতে পারে। এই অনেক কিছুই বলি, মোটামুটি আমরা ইয়াং জেনারেশনকে দোষারোপ করি, কিন্তু তাছাড়াও ঘুম না হওয়ার আরও অনেকগুলো কারণ আছে, সেই সব কিছু নিয়ে অবশ্যই বলবো গান দরিয়ার আগে। কিন্তু একটা ছোটখাটো মিউজিক্যাল ব্রেক ফিরছে, শুনছেন রেডিও বাংলা নেম ডট কম।
1: চোখে

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: radiobangladesh.com এ আজকে একটু সিরিয়াস আবার একটু মজার আলোচনা হচ্ছে, আড্ডা হচ্ছে, সেটা হচ্ছে ঘুম নিয়ে কথা হচ্ছে। আর এই ঘুম নিয়ে কথা বলতে বলতেই বারবার যেটা মনে হয় যে মানুষের এখন এতটাই ব্যস্ত মানুষ, যেখানে নিজেকে টাইম দেওয়ার জন্য, নিজের শরীরকে টাইম দেওয়ার জন্য বা মনকে টাইম দেওয়ার জন্য তাদের কাছে সময় নেই, তাদের নিজেদের জন্যই সময় নেই। তো আমাদের পর্যাপ্ত পরিমাণে যে ঘুমটা দরকার সেটা আমরা ঘুমাতে পারি না, সেটা নানান কারণে হতে পারে, বিভিন্ন রকম চিন্তার কারণে হতে পারে, টেনশনের কারণের জন্য হতে পারে, শারীরিক কিছু কিছু প্রবলেমসের জন্য কিন্তু ঘুম না হতে পারে। কিন্তু জাস্ট একটা ইমাজিন করুন, আই এম শিওর যে এটা আপনার সাথেও হয়েছে, যখন আপনি কলেজ লাইফে বা বন্ধুদের সাথে গল্প করেছেন, আপনাদের একটা গ্রুপ আছে, বন্ধুদের গ্রুপ, এবং সেখানে এমন একটা মানুষ আছে বা এমন একটা বন্ধু আছে যে খুবই সুখী মানুষ, যে হচ্ছে এক মিনিটে এক সেকেন্ডে যেখানে সেখানে ঘুমিয়ে যেতে পারে। একটা দুর্দান্ত আলোচনা হচ্ছে বা একটা দুর্দান্ত আড্ডা হচ্ছে বা ভীষণ একটা টেনশনের কথা হচ্ছে, সেখানে যদি কোনো সেই গ্রুপের ওই মানুষটা এক সেকেন্ডে বা এক মিনিটে ঘুমিয়ে যেতে পারে, তাহলে ঠিক কতটা রাগ হয়। তখন কিন্তু আর মনে হয় না যে মানুষের শরীরে ঘুম না হলে কতটা ক্ষতিকর, তখন মনে হয় যে সমস্ত রকমভাবে নানান কৌশলে নানান প্রক্রিয়া করে কীভাবে ঘুমটাকে কাটানো যায়।
1: Office time, mystery jam.

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

radiobanglani.com এ আজকে মজার আড্ডা এবং সিরিয়াস আলোচনার মধ্যে ঘুম থাকছে। আর ঘুম থাকার কারণ হচ্ছে মানুষের খুশি। মানুষ সত্যি ঘুম যদি কারোর পর্যাপ্ত পরিমাণে হয় সেই মানুষটা যে সুস্থ সেটা কোনো ডাক্তারের প্রেসক্রাইব ছাড়াই কিন্তু বলা যেতে পারে। তারপরে তো তার মানসিক শারীরিক সমস্ত রকম আলাদা আলাদা প্রবলেমস আছে। তো যাই হোক, অবশ্যই ঘুমের কোনো প্রবলেম থাকলে আপনার নিজের যে বিশেষজ্ঞ আছেন, যে ডক্টর আছে, তাকে দেখাবেন। কিন্তু তার সাথে সাথে একটা মজার কথা বলি, ঘুম মানে কিন্তু নাক ডাকাও আসে। তো সেইখান থেকে একটা মজার কথা মনে হলো যে কোনো মানুষ শান্তিতে ঘুমাচ্ছে আর প্রচণ্ড পরিমাণে নাক ডাকছে, তার পাশে শুয়ে আপনার যখন ঘুম আসে না তখন ঠিক কি মনে হয়, ঠিক কি মনে হয়, কতটা রাগ ওঠে, সেই সব কিছু আমি জানবো, কিন্তু এখন না। তার জন্য ফলো করতে হবে আর আমাকে বলতে হবে আর আড্ডার সাথে সাথে থাকতে হবে। তার জন্য শুনতে হবে radiobanglani.com আর অবশ্যই ফলো করতে হবে www.radiobanglani.com। ভালো থাকবেন।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সবাইকেই প্রায় একটি কাজ করতে হয়, আর সেটা হলো সিদ্ধান্ত নেওয়া, মানে বিভিন্ন ক্ষেত্রে নানা বিষয়ে। ঘুম থেকে কখন উঠবেন, কোন জামাটা পরবেন, কী খাবেন, কোথায় বেরোবেন, ইত্যাদি ছোটোখাটো বিষয় শুরু করে পড়াশোনা, ক্যারিয়ার, কর্মক্ষেত্র, এমন সব সিদ্ধান্ত কিন্তু আমাদের প্রত্যেককেই নিতে হয়। আসলে ব্যক্তিগত পারিবারিক জীবনেও কিন্তু এমন কিছু সময় আসে যখন কিছু কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হই আমরা। জীবন কতটা ব্যালেন্স করে চলবে তা নির্ভর করে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেমন তার ওপর। অথচ অনেক মানুষ আছেন যারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন না, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে দিশেহারা হয়ে যান, নার্ভাস বোধ করেন, কিন্তু লজ্জায় এসে কথা কাউকে বলতে সংকোচ হয়। আপনি যদি একই পথের পথিক হয়ে থাকেন তাহলে আজকের এই আড্ডার কিছু টুকরো পাঠ জেনে নিন, আর সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর এই আড্ডা নিয়ে। এখন গান শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio Bangladesh.
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা সিঁড়ি কথা নিয়ে। আসলে আমাদের প্রত্যেকের লক্ষ্য সামনের দিকে এগিয়ে যাওয়া, তো আমাদের তাই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো ওই সিঁড়ির দিকে এগোতে গেলে সিদ্ধান্ত নেওয়াটা খুব দরকার। আমি কতটা উঠবো, কতটা নামবো, আদৌ উঠবো কি না, তো আপনার একটা সিদ্ধান্ত শুধু আপনাকে নয়, আপনার জীবনের সঙ্গে যুক্ত মানুষদেরও প্রভাবিত করবে। আর এটা আসলে একটা প্রক্রিয়া যেটি আজীবন চলতে থাকে, তাই এর জন্য দক্ষতার প্রয়োজন আছে বৈকি। কিন্তু শুধু যে সমাধান সিদ্ধান্ত নিতে হয় তা তো নয়, কারণ জীবন এমন কি ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা আছে, যা থেকে বোঝা যায় আপনার বিচার ক্ষমতা, বুদ্ধিমত্তা, যুক্তির গভীরতা। তাই অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, সবসময় আপনি একা নন, কমবেশি সকলেই এই মুখোমুখি সমস্যার মধ্যে আছে, এবং দীর্ঘদিন এরকম চলতে থাকলে হতাশা কিন্তু আসবেই। আর এটাও ঠিক, ভালো যেমন দীর্ঘস্থায়ী হয় না, খারাপও দীর্ঘস্থায়ী হয় না, তাই কোথাও না কোথাও পথ আছে। তাই একটা জিনিস, দক্ষতা একদিনে আসে না, গড়ে তুলতে হয়। নজর কাটা ব্যক্তিত্ব তৈরি করতে আমরা তো অনেক কিছুই করে থাকি, তেমনই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু প্রখর করে তুলতে একটু শান দেওয়া দরকার, মানে ঠিকঠাক বুঝে শুনে। তাহলে এবার কী বলে এগোবো সেই পথটাও ভাবতে হবে, ঠিক পথ না ভুল পথ এটা নিজেকেই নির্বাচন করতে হবে। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আর আজকের এই আড্ডা সেই নিয়েই সামনের দিকে। সঙ্গে থাকুন।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা সেরে নিয়ে। তা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে আপনার প্রথম কাজ হবে সম্ভাব্য সব বিকল্পকে একত্রে লিখে রাখা। এই ধাপে দাঁড়িয়ে বিচার করার কোনো প্রয়োজন নেই যে কোনো বিকল্পটা ঠিক আর কোন বিকল্পটা ভুল। যেমন ধরুন আপনি কেরিয়ারে কী করবেন সে নিয়ে চিন্তা করছেন, এবার আপনি চাকরিও করতে পারেন আবার ব্যবসাও করতে পারেন। আবার যদি কোনো ব্যক্তিগত পছন্দ থাকে সেই প্যাশনকে নিজের কেরিয়ার হিসেবে বেছে নিতে পারেন। সুতরাং এই প্রাথমিক স্তরে দাঁড়িয়ে কোনো রকম দূরের চিন্তা না করাই ভালো। এখানে প্রধান কাজ হবে শুধুমাত্র সেই বিকল্প পথগুলোর একটা তালিকা তৈরি করা। সেখান থেকে পরবর্তী ধাপে যেতে কিন্তু সুবিধা হবে। আর এই সময় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কারো কাছ থেকে কোনো পরামর্শ পেলে সেটাও কিন্তু লিখে রাখুন। সেটা কাজে আসুক বা না আসুক সব রকম সম্ভাবনা সম্পর্কে জেনে রাখাই কিন্তু যে কোনো ধাপের মূল উদ্দেশ্য। আমাদের আড্ডা জারি থাকবে সেরে নিয়ে, সঙ্গে থাকবে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা সিঁড়ির কথা নিয়ে। মানে সিঁড়ি যেভাবে আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে চলে, ঠিক সেভাবে সিঁড়ির মতো করে আমাদের জীবনের প্রত্যেকটা ধাপে উঠতে হবে। আর আমরা প্রথম ধাপের কথা জানা হয়ে গেছে, এবার দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপের মেন কাজ কী জানেন তো? ছেঁকে নেওয়া। হ্যাঁ, মানে নিজের সহজাত বুদ্ধিকেই এখানে ছাঁকনি হিসেবে ব্যবহার করুন। এক নজরে যে বিষয়গুলো আপনার অসম্ভব বলে মনে হচ্ছে বা পছন্দ হচ্ছে না, সেগুলো কিন্তু তক্ষুনি বাদ দিয়ে দিন। এর ফলে কী হবে? আপনার তালিকাটি ছোটো হবে, সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যাবে। আর এইভাবে বাছাই করার পর যে পথগুলো আপনার সামনে খোলা রইল, সেগুলোকে নিয়ে কাটাছেঁড়া করতে হবে। অর্থাৎ সেই পথে এগুলো ভবিষ্যতে লাভ হবে না লোকসান হবে তার প্রভাব পড়তে পারে, কিন্তু সবটুকু তলিয়ে ভাবতে হবে। আর এর জন্য দরকার পড়লে একটু বেশি সময়ও নিতে পারেন। তাহলেই দেখবেন এক সময় খুব সহজেই নিজের সিদ্ধান্তে পৌঁছে গেছেন। সঙ্গে থাকুন, আবারও ফিরে আসবো সিঁড়ির কথা নিয়ে। এখন সাফল্য ছাড়া আর কি? আর সেই সাফল্য পেতে গেলে লড়াই তো করতেই হবে, আর তার জন্যই কিছু টুকরো প্ল্যানিং নিয়ে চলছে আজকের ইয়ারটা সিঁড়ি। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা সিঁড়ি নিয়ে। তো একটা জিনিস মনে রাখবেন সবসময়, যে একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে আর কিন্তু পিছনে ফিরে তাকাবেন না, তখন কাজ হবে শুধুই সামনে এগিয়ে চলা। কারণ কোনো সিদ্ধান্ত নিলে তা কিন্তু হলো না, সব বাধা পেরিয়ে সেই সিদ্ধান্তকে বজায় রাখতেও জানতে হবে, তাকে কার্যকর করতে হবে, তবেই তো তার সাফল্য। তা কিন্তু হলো না, সব বাধা পেরিয়ে সেই সিদ্ধান্তকে বজায় রাখতেও জানতে হবে, তাকে কার্যকর করতে হবে।

আর আরও আরও সামনের দিকে এগিয়ে চলুন, কারণ আমাদের প্রত্যেকের লক্ষ্য সামনে, পিছনে নয়। তাই লড়াইও হবে সামনে এবং জয়ও হবে সামনেই। হাজাসি, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভালো আছেন। আমি তো এসে গেছি আপনার নতুন বন্ধু, আপনার সঙ্গে এক ঘন্টা চুটি আড্ডা মারব। আপনি শুনছেন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, আপনি যখন কাউকে মিস করেন কি করেন? নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ করেন বা তাকে ফোন করেন। কিন্তু হোয়াটসঅ্যাপে যদি রিপ্লাই না আসে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। বা অনেক সময় আমরা হোয়াটসঅ্যাপে মেসেজগুলো হাইড করে রেখে দিই, যে মানুষটাকে আপনি মিস করছেন সেই মানুষটার কাছে পৌঁছচ্ছে না। বা আমাদের পুরনো একটা বিষয় আছে, আমাদের মধ্যে রাগ হয়, সেটার জন্য আমরা ব্লক করে দিই, তাহলে আপনার কথাগুলো আপনার মানুষের কাছে পৌঁছচ্ছে না। আপনি একটা পুরনো পন্থা ব্যবহার করতে পারেন, একটা চিঠি লিখতে পারেন, মন খুলে একটা চিঠি লিখতে পারেন। ঝটপট একটা চিঠি লিখে ফেলুন এই মুহূর্তে আপনি যাকে মিস করছেন তার জন্য। ততক্ষণ আমি আপনার জন্য পরের গানটা শোনাচ্ছি। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরঙ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বলেছিলাম না, চিঠি লিখলে ভালো থাকা যায়, ভালো রাখাও যায়। আসলে শব্দের তো একটা দারুণ মায়া আছে, চোখের শান্তি, মনের আরাম। প্রিয় মানুষের জন্য একটা চিঠি লিখতে বসা, মনে হচ্ছে কি হবে চিঠি লিখে, মানুষটা তো এত দূরে, হয়তো চিঠি পৌঁছতে অনেক সময় লাগবে, চিঠি আসতে অনেক সময় লাগবে, কিন্তু অপেক্ষার একটা আলাদা মূল্য আছে। এবং মেসেজে ব্লক করা যায়, ফোন কলস ব্লক করা যায়, কন্ট্যাক্ট রাখা যায় না, কিন্তু চিঠি এমন একটা মাধ্যম, সেটার মধ্যে একটা অদ্ভুত বিষয় আছে, সেটা কিন্তু কোনোভাবে ব্লক করে না। তাহলে দেরিতে হলেও মানুষটার কাছে আপনার শব্দগুলো পৌঁছাবে, আর সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই গানটা তার জন্য, আপনি এখন যার কথা ভাবছেন, যেই মানুষটার জন্য আপনি চিঠি লিখবেন কি লিখবেন না।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.

সবারই একটা প্রিয় ঠিকানা থাকে, যে ঠিকানায় আমরা নিত্যদিন বসবাস করতে চাই, কিংবা সেই ঠিকানায় আমরা যাপন করতে চাই। আসলে অনেক সময় হয় ঠিকানা অনেক দূর, কিন্তু সেই মানুষটার মনের ঠিকানায় যদি আমরা থাকি, আমার মনে হয় শহরের দূরত্ব কিংবা যানজট পেরিয়ে তার কাছে পৌঁছানোটা খুব একটা মুশকিল নয়। একটা মানুষের মনের ঘরের মধ্যে থাকার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে, পরিতৃপ্তি আছে, সেটা বোধ হয় অন্যত্র থাকা খুব কঠিন। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, পরবর্তী গানটা সাজানো রইল আপনার মনের মানুষের জন্য।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

কথা বলা হয়নি বলেই বলছি, জমি একখানা চিঠি লিখে ফেলুন তো আপনার সবথেকে কাছের মানুষটাকে। হতে পারে সে আপনার মা, কিংবা সে আপনার ভাই বা বোন, বা আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফ, যাদের কথা আমরা ভাবিই না, মানে চিঠি লিখবো বলে ভাবি না। যে মানুষটা আমার কাছে রয়েছে সেই মানুষটাকে আবার চিঠি লিখবো, কেন লিখবো? মেসেজে দেখছে না, সময় পাচ্ছে না, কিংবা ফোন ধরছে না, একটা চিঠি তাকে লিখে ফেলুন, বা নিজেকে একটা চিঠি লিখুন। কোনো দিন নিজেকে চিঠি লিখেছেন? নিজের জন্য শব্দ খরচ করেছেন? শব্দের একটা অদ্ভুত প্রভাব আছে, যে শব্দ মানুষের মনে ভীষণভাবে সংযোগ স্থাপন করতে পারে। তাই চিঠি লেখা কিংবা নিজের জন্য একটা নোট লেখা ভীষণ ইম্পর্টেন্ট। তাই দেরি না করে, কারোর জন্য না হোক নিজের জন্য, একটা চিঠি লিখে ফেলুন। তারপর আমাকে জানান যে কেমন লাগছে আপনার নিজেকে একটা চিঠি দিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, অ্যানির সঙ্গে রং বেরঙ।

কি করে জানবে বলুন তো যদি আপনি মানুষটিকে না বলেন? খুব ঝগড়া হয়েছে কিংবা খুব মন খারাপ, কথা বলতে ইচ্ছে করছে না, শব্দ গুছিয়ে সাজিয়ে লিখুন।

দেখবেন শব্দ কিন্তু মানুষের মনের জটিলতা খুলে দেয়। হয়তো আপনি মুখে একটা কথা বলছেন, সে কথাটা আপনি বলতে চাননি, কিন্তু আপনি যখন লিখবেন আপনার সেই লেখাটার মধ্যে মনের ভাবটা ফুটে উঠবে। আগে একটা বিশেষ মাধ্যম ছিল প্রেমের, সেটা হলো চিঠি, শব্দের আদান প্রদান হওয়া। আজকাল প্রযুক্তি এত উন্নত, আমরা খুব সহজেই শব্দদের আদান প্রদান করে ফেলি, কিন্তু থাকে না সেই অপেক্ষাটা। আপনি হয়তো খুব দামি একটা উপহার কাউকে দিলেন, সে হয়তো একটা সময়ের পর সেই জিনিসটা ব্যবহার করল না, কিন্তু আপনি যদি কোনো মানুষকে কিছু কথা গুছিয়ে সাজিয়ে তাকে উপহার দেন, সেই কথাটা কিন্তু তার জীবনে আজীবন রয়ে যাবে। সে কিন্তু সেই কথাটায় ভীষণ জোর দেবে এবং ভালোবাসা বাড়বে। তাই শব্দের প্রভাব আছে। এবার থেকে কিন্তু আমিও অপেক্ষা করব কবে আপনি আমার জন্য একটা চিঠি লিখছেন। আমাকেও কিন্তু আপনাকে চিঠি লিখতেই হবে, সময় বলছে এখন টাটা করতে, তাই আমাকে এখন আসতে হবে পরের দিনের জন্য। আপনিও যেমন আমার অপেক্ষা করবেন, আমিও আপনার জন্য অপেক্ষা করব। শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

ছোট থেকে বড় খেলা সবারই ভীষণ প্রিয়। প্রাচীন কাল থেকেই খেলা বিনোদনের একটি মাধ্যম। খেললে যেমন সেটা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, সেটা আমাদের এক্সারসাইজের কাজ করে, ঠিক খেলা দেখলেও কিন্তু আমাদের মন ভীষণ ভালো হয়ে যায়, কারণ ভীষণ ভীষণ আনন্দ হয় খেলা দেখলে। আর ঠিক তেমনই সেই কারণেই আমরা নানা রকমের খেলা দেখতে পাই, সেটা কিছু ইনডোর গেম যেমন রয়েছে, ঠিক আউটডোর গেমও কিন্তু প্রচুর রয়েছে, যাকে বলে স্থলে জলে অন্তরীক্ষে সব জায়গারই কিন্তু কিছু না কিছু খেলা রয়েছে। আর এমনই এক খেলা যা সাধারণত আমরা সমতলে দেখে অভ্যস্ত, সেই খেলাই আমরা পাহাড়ের চূড়ায় যদি দেখতে পাই তাহলে কেমন হয়? তেমনই এক খেলার গল্প শেয়ার করব আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা অবশ্যই আজকে খেলা নিয়ে কথা বলবো, কারণ খেলা ওই যে বললাম ভীষণ ভীষণ প্রিয় সকলের। খেলা দেখেও যেমন আনন্দ হয়, খেললেও কিন্তু ভীষণ আনন্দ হয়। জিতলে যেমন একটা নিজেকে ভীষণ জয়ী বা জয়ের একটা খুশি এনে দেয়, ঠিক তেমনই হারলে কিন্তু মন খারাপও হয়ে যায়। সেই খেলার গল্প আমাদের জারি থাকবে, তবে পরপর তিনটে গানের ওপারে। শুনে নিচ্ছি পরপর তিনটে গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

সমতল থেকে ১৩,০০০ ফুট উচ্চতা, আর সেখানে খেলা। সেই খেলা দেখায় যেমন আনন্দ উপভোগ করা যায়, ঠিক তেমনই সেই খেলার মধ্যে কিন্তু রয়েছে বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার, সেই বিরলতম খেলার অভিজ্ঞতা, আর সেটা সেই পাহাড় চূড়ার খেলায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলছি এই পাহাড় চূড়ার খেলা নিয়ে। ওই যে বললাম একেবারে ১৮,০০০ ফুট উচ্চতায়, বিশ্বে এমন কোনো পাহাড়ি জায়গা নেই যেখানে এই খেলা এত উচ্চতায় খেলা যেতে পারে যা সেখানে খেলা হয়। সেদিক থেকে এটা কিন্তু একেবারে যাকে বলে পাহাড়ের উপরে ময়দানের এক রেকর্ড। সমতলে সাধারণত এই খেলা খেলা হয়, কিন্তু ওই উচ্চতায় ১৮,০০০ ফুট উচ্চতায় সিকিমের এমন এক পাহাড়ি ময়দান যেখানে খেলা হয় গলফের মতো খেলা, সেই গলফের অত বড় প্রাঙ্গণ সেই ১৮,০২৫ ফুট উচ্চতায়। কিভাবে জানবো, তবে পরপর দুটো গানের ওপারে। চলো শুনে নি গান, তারপর ফিরছি আমাদের আজকে এই পাহাড় চূড়ার খেলার গল্প নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

নামে একটি জায়গা, পাহাড়ের উপরে হিমালয়ের বুকে সেই জায়গা যেখানে তৈরি হয়েছে একটি গল্প কোর্স। ভাবা যায় পাহাড়ের উপরে সেই 13,000 ফুট উচ্চতায় একটা গল্প কোর্স তৈরি করা, সেটা তো সহজ কথা নয়। আর সেই অসম্ভবকে সম্ভব করেছেন ভারতীয় সেনার 2 আধিকারিক। 70-এর দশকে তৈরি হয়েছে সেই গল্প কোর্স, যেখানে গল্প খেলা কেবল একটা খেলা নয়, একটা রোমহর্ষক টানটান অভিজ্ঞতা। সেই পাহাড় চূড়ার খেলার গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে পাহাড়ের উপরে অত উচ্চতায় গল্প কোর্স তৈরি করা, সেখানে গল্প খেলা নিয়ে কথা বলছি। এই গল্প খেলার জন্য তো আমরা জানি বিশাল প্রাঙ্গণ প্রয়োজন, সেটা সমতলে সম্ভব, কারণ সমতলে অনেকটা ঘাসের জমি বা অনেকটা মাঠ খুঁজে পাওয়া যায়। কিন্তু পাহাড়ের উপরে সেটা পাওয়া কিন্তু বেশ কষ্টকর, কারণ গল্পে আমরা জানি বল অনেক দূর পর্যন্ত উড়ে যায়, আর সেখানে পাহাড়ের ওপরে সেটা তৈরি করা বেশ কঠিন কাজ। আর সেই রকম একটি পাহাড়ের ওপরে 18টি গল্ফের হোল যুক্ত সেই গল্প কোর্সটি তৈরি করেছেন 70-এর দশকে ভারতীয় সেনার 2 আধিকারিক। আর সেই কাজটি তারা করে একেবারে রেকর্ড করে দিয়েছেন। আমরা সেই গল্প কোর্সের গল্প শেয়ার করব, থাকবো আমরা আমাদের আজকের আড্ডা নিয়ে। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর 3টে গানের উপরে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: একটি কথা শুধু।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India
4: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
5: Radio partner, radiobanglanet.com.
6: Shunchen, radiobanglanet.com. Banglar gaan, Bangalir pran.

বিশ্বে এমন কোনো পাহাড়ি জায়গা নেই যেখানে এই খেলা এত উচ্চতাতেও খেলা যেতে পারে, যা রয়েছে সিকিমে। সেদিক থেকে এটি পাহাড়ের উপরে ময়দানের এক রেকর্ড। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি পাহাড় চূড়ার খেলা নিয়ে, যেখানে আমি শেয়ার করছি আপনার সঙ্গে সিকিমের কুপুপে যে গল্ফ কোর্সটি রয়েছে সেই গল্ফ কোর্সের গল্প নিয়ে। সমতলে এই খেলা হয় আমরা জানি, কিন্তু ওই উচ্চতায় এমন খেলা সত্যিই ভাবা যেত না যদি না 1970-এর ভারতীয় সেনার দুই আধিকারিক ওই 13,025 ফুট উচ্চতায় সিকিমে এমন এক পাহাড়ি ময়দান তারা খুঁজে পেতেন। আর শুধু খুঁজে পেলেই তো হলো না, সেই উচ্চতায় ওইরকম একটা গলফ খেলার উপযুক্ত প্রাঙ্গণ সেটা তৈরি করা সেটাও কিন্তু বেশ কষ্টকর, যেখানে খাড়াই উতরাই পাথুরে অসমতল পাহাড় চারধারে ছড়িয়ে রয়েছে, সেখানে ওইরকম গলফ খেলার উপযুক্ত প্রাঙ্গণ পাওয়া সত্যি সহজ কথা নয়। আর সেখানে যে সেই খেলাটি খেলা যেতে পারে তাও তাদের মাথা থেকে কিন্তু বের হয়। তবে ভাবুন, সেই অসম্ভবকে তারা সম্ভব করেছেন সিকিমের কুপুপ নামে সেই জায়গায়, পাহাড়ের উপরে হিমালয়ের বুকে 70-এর দশকে তৈরি হয়েছে সেই গলফ কোর্স। 18টি গলফের হোল যুক্ত সেই যে গলফ কোর্সটি সেটি সত্যি একটি রেকর্ড। আর সেখানে খেলা যাকে বলে একেবারে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমাদের আজকের এই যে পপকর্নের আড্ডা সেটা তো জারি থাকবে, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
5: Radio Banglanet. বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।
6: বউ কথা কইব না আমি, কি বউ যে কথা কইব, যা পালা। গৃহস্থের খোকা হোক, ন্যাকা দূর হোক, কি জ্বালা।

সত্যি তোর চোখ গেছে, তুই কানা, বুঝলি, তুই কানা, যা যা বে হয়।

গাজুলে যায়। কিছুতে শুইব না শাশুড়ির গঞ্জনা, তাই বলি আমি তাই বলি পাখি তুই জানা জানা জানা যা যা যা যা যা যা যা বিহায়।

দুটো গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা রেড ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি পাহাড় চূড়ার খেলা নিয়ে, যেখানে শেয়ার করছি আপনার সঙ্গে সিকিমের কুপুপ নামে যে জায়গা, পাহাড়ের ওপরে হিমালয়ের বুকে সেই জায়গা, 13,025 ফুট উচ্চতা, আর সেখানেই তৈরি হয়েছে 70-এর দশকে গলফ কোর্স, আর সেটা রীতিমতো একটা রেকর্ড। আর সেখানে খেলা উপভোগ করা বা খেলা দেখাটা রীতিমতো একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। আর সেই গলফ কোর্সের গল্প করতে করতেই আমাদের আজকের মতো পপকর্নের আড্ডা শেষ করার সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামী কাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে, আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার?
3: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
4: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
5: সময়।
4: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
6: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
1: Participants, Ritupala Sengupta and Monami Ghosh. Yes!

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে কে বলল মিলতে মানা? আমি আছি তো, আপনার বন্ধু গৌরব, নিয়ে যাবতীয় ইচ্ছে সেলিব্রেশনের একদম ঠিক ঠিকানা। ইচ্ছে ডানা, ইচ্ছে ডানা, সোম থেকে শুক্র, ওনলি অন রেডিও বাংলানেট.com।

তোমায় কি বলবো বলো, সব কিছুই তো অগোছালো। আমার খুব পছন্দের এক কবির প্রথম দুটি লাইন একটি কবিতার। তো রেডিও বাংলানের ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর শুরুতেই যে কবিতার লাইন দুটো আপনার সঙ্গে শেয়ার করলাম, তার একটা কারণ আছে। তার কারণ হলো এই অগোছালো। এই অগোছালো মানুষজনদের নিয়ে কিন্তু আমরা মাঝে মধ্যেই ঠাট্টা করি, মাঝে মধ্যেই বলি যে এদের দিয়ে বিশেষ কিছুই হবে না, কারণ এরা অগোছালো, গুছিয়ে কোনো কাজই করতে পারেন না। কিন্তু এই অগোছালো মানুষজনদের মধ্যেও কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আছে, একটা অদ্ভুত সুর আছে জীবনের। তো রেডিও বাংলানের ডট কমে আজকে আমি ইচ্ছে ডানার আড্ডার আসরে আপনার সঙ্গে অগোছালো মানুষজনদের নিয়েই কিছু কথা শেয়ার করব, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
5: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
6: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
5: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

ঘটনা কিন্তু মাঝে মধ্যেই আমার সঙ্গে ঘটে, যে কোনো একটা জিনিস হয়তো খুব গুছিয়ে রাখলাম কিন্তু আলটিমেটলি সেটা খুঁজেই পেলাম না, মানে এত গুছিয়ে রেখেছি যে জিনিসটা পাওয়াই গেল না। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর অগোছালো লোকজনদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। একটু আগে যে কথাটা বললাম, এটা কিন্তু আমাদের অনেকের সঙ্গেই ঘটে, যে একটা জিনিস গুছিয়ে রাখলাম কিন্তু খুঁজে পেলাম না। কিন্তু শুনলে অবাক হবেন যে অগোছালো মানুষজনদের কিন্তু এই ব্যাপারটা ঘটেই না প্রায়, মানে জিনিসপত্র খুঁজে পাওয়ার ক্ষেত্রে এই গুছিয়ে রাখা লোকজনের ক্ষেত্রে অগোছালো মানুষজন অনেক বেশি তৎপর এবং অনেক বেশি সহজেই তারা নিজস্ব জিনিসপত্র খুঁজে পান। কাজেই অগোছালো মানুষজনদের নিয়ে খুব একটা ঠাট্টা করবেন না, বুঝেছেন? এরা কিন্তু আমাদের মতো গুছিয়ে রাখা মানুষজনদের থেকেও আরও অনেক বেশি গোছালো, যদিও তারা অ্যাকচুয়ালি অগোছালো। তো রেডিও বাংলানেট ডট কমে এই অগোছালো মানুষজনদের নিয়ে আড্ডাটা জারি থাকবে আমাদের একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

কোনো একটা জিনিস অ্যাচিভ করতে হলে আমরা একটা কথা মাঝে মধ্যেই বলে থাকি যে গুছিয়ে কাজটা করতে হবে। মানে গুছিয়ে কাজ না করলে ব্যাপারটা অ্যাচিভ করা কোনো মতেই সম্ভব নয়। ব্যাপারটা অধিকাংশ ক্ষেত্রে সত্যি হলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এর ব্যতিক্রমও আছে। রিসার্চ অনুযায়ী দেখা যায় যে যারা অগোছালো তারা যদি ঠিক করেন যে কোনো কাজ তারা অ্যাচিভ করবেন, তাহলে তাদের অ্যাচিভ করার প্রবাবিলিটি কিন্তু সাধারণ গোছানো মানুষদের থেকে অনেক বেশি হয়। কারণ তাদের কনসেন্ট্রেশন লেভেলটা কিন্তু কোনো কোনো জায়গায় সাধারণ গোছানো মানুষদের থেকে অনেক বেশি হয়। কাজেই অগোছানো ব্যক্তিদের মধ্যেও কিছু তো একটা ব্যাপার আছে। তো সেরকমই আরও অনেক ব্যাপার আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

প্রাণী জগতের মধ্যে সব থেকে বেশি স্মৃতিশক্তি হচ্ছে হাতির। আগে হ্যাঁ হাতির, হাতি সেই ছোট্টবেলা থেকে এই জীবনের শেষ দিন পর্যন্ত যা যা দেখেছে সব কিছু মনে রাখে, কোনো কিছুই সে ভুলে যায় না। কিন্তু মানুষদের মধ্যে একটা চাপা অহংকার কিন্তু আছে যে আমাদের মেমোরি সব থেকে শার্প, কিন্তু ব্যাপারটা তা নয়। আমাদের আড্ডাটা জারি আছে আজকে অগোছালো নিয়ে। এখন নিশ্চয়ই ভাবছেন যে অগোছালোর মধ্যে হাতি কোত্থেকে এলো, তার কারণ হলো এই স্মৃতিশক্তি। একটি রিসার্চে এটাও দেখা গেছে যে সাধারণ গোছানো মানুষদের থেকে অগোছানো মানুষদের স্মৃতিশক্তি অনেকটাই বেশি হয়, সেই জন্যই তারা অগোছানো অবস্থায় থাকলেও জীবনটা দিব্যি কাটিয়ে নিতে পারেন। কাজেই এই অগোছানো মানুষজন কিন্তু অতটাও হেলাফেলা করার মতন মানুষ নন। ইনফ্যাক্ট অগোছানো মানুষজনদের মধ্যে কিন্তু অনেকেই আছেন যারা জিনিয়াস। তো সেরকম একজন জিনিয়াসের কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে জানা ও অনরেডিও বাংলানেট ডট।

প্রত্যেকের আগে আপনাকে বলছিলাম যে কিছু মানুষ এরকম আছেন যারা কিনা নিতান্তই অবছারক, কিন্তু অ্যাকচুয়ালি তারা জিনিয়াস। এরকম একজন জিনিয়াস কিন্তু আমাদের বাঙালি জাতির গর্ব। তিনি হচ্ছেন ঋত্বিক ঘটক। সারাটা জীবন যিনি অগোছালোভাবেই কাটিয়ে দিয়েছেন, কিন্তু তার জিনিয়াস প্রকাশিত হয়েছে তার সৃষ্টির মাধ্যমে, তার ফিল্মের মাধ্যমে। আজকে সেই অমর ডাইরেক্টর বাঙালির গর্ব ঋত্বিক ঘটকের তিরোধান দিবস। রেডিও বাংলা ডট কম পরিবারের পক্ষ থেকে আমি গৌরব ওনার প্রতি জানাই সশ্রদ্ধ প্রণাম। তো রেডিও বাংলা ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি ছিল অগোছালো মানুষজনদের নিয়ে। অগোছালো মানুষজনদের মধ্যে এরকম অনেক ব্যাপার আছে যেগুলো কিনা অসাধারণ। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে নানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডিও অর্থাৎ ইচ্ছে নানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে যেরকম চলতে থাকে আপনারই জন্য আপনার পাশে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

radiobanglane.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গানদুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই আজকেও কিন্তু গানদুরিয়ার আড্ডা শুরু হয়েছে এক ঘন্টার জন্য, আর সেখানে অবশ্যই কথা হবে, আড্ডা হবে, আর তার সাথে সাথে ভালো ভালো গানও থাকছে। তাই বেশি কথা না বলে গানদুরিয়ার আড্ডায় অবশ্যই এগিয়ে যাবো, কিন্তু তার আগে একটা ছোটখাটো মিউজিক্যাল ব্রেক। ফিরছি আদেশ শুনছেন radiobanglane.com, মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

radiobangladesh.com-এ আমি রুবিনা আছি আর আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলছি সেটা আমাদের সবারই চিন্তার কারণ, মানে সেটা হলে চিন্তা একটু কমে, পুরোপুরি কখনোই কোনো মানুষের চিন্তা কমে যেতে পারে না, আর যদি না হয় চিন্তা বাড়ে। আবার অনেক সময় এটাই আমাদের শরীরে অনেক শরীরের খারাপের লক্ষণ দেখা দিতে পারে এটা না হলে, আবার অনেক সময় এটা শান্তিরও একটা শব্দ। যাই হোক, শব্দটা বারবার বলে ফেলছি, লোকানোর চেষ্টা করছি কিন্তু করতে পারছি না, সেটা হচ্ছে ঘুম। ঘুমের মতো ভালো ওষুধ আমাদের শরীরে আর কিছু নেই। আমাদের শরীরে যতটা পরিমাণ ঘুম দরকার হয় সেটা কখনোই হয় না, এবং রাতে কম ঘুম হওয়ার জন্য নানান রকম রোগ শরীরে বাসা বাঁধে।

যাকে নিয়ে এত আলোচনা, বিশেষজ্ঞরা এই ব্যাপারটা নিয়ে এত রিসার্চ করছে এবং মানুষের প্রত্যেকটা মানুষের ঘরের ঘরের সমস্যা বলা যেতে পারে এই ঘুম। আর এই ঘুম নিয়ে অনেক অশান্তিও কিন্তু হয় মোটামুটি সংসারে। যাই হোক, মজা আড্ডায় এবং শরীরের দিকে খেয়াল রেখে সমস্ত কিছু নিয়ে ঘুম নিয়ে আজকে রেডিও বাংলা নেটে দারুণ আড্ডা হতে চলেছে। সবার আগে সবার ফার্স্ট যেটা বলা দরকার, যে আমরা সবসময় বলি যে ইয়াং জেনারেশনকে দোষারোপ করি যে ফোন দেখে, ভীষণভাবে কম্পিউটার দেখে, তো সেই জন্য যে আলোটা বেরোয় সেই সব ডিভাইস থেকে সেগুলো আমাদের ঘুমের মানে ক্ষতিকর আমাদের ঘুমের জন্য এবং সেগুলো শরীরের জন্য ভালো না। এবং রাতের বেলা যখন আপনি ঘুমাতে যেতে চাইছেন বা ঘুম আসছে, সেই সময় ফোনটা না দেখাই ভালো, তার কারণ সেগুলোর জন্য আপনার ঘুমটা চটকে যেতে পারে বা চলে যেতে পারে। এই অনেক কিছুই বলি, মোটামুটি আমরা ইয়াং জেনারেশনকেই দোষারোপ করি, কিন্তু তাছাড়াও ঘুম না হওয়ার আরও অনেকগুলো কারণ আছে। সেই সব কিছু নিয়ে অবশ্যই বলবো গান দরিয়ার আগে, কিন্তু একটা ছোটখাটো মিউজিক্যাল ব্রেক ফিট ছেড়ে শুনছেন রেডিও বাংলা নেই .com। চোখে

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: radiobanglani.com এ আজকে একটু সিরিয়াস আবার একটু মজার আলোচনা হচ্ছে, আড্ডা হচ্ছে, সেটা হচ্ছে ঘুম নিয়ে কথা হচ্ছে। আর এই ঘুম নিয়ে কথা বলতে বলতেই বারবার যেটা মনে হয় যে মানুষের এখন এতটাই ব্যস্ত মানুষ, যেখানে নিজেকে টাইম দেওয়ার জন্য, নিজের শরীরকে টাইম দেওয়ার জন্য বা মনকে টাইম দেওয়ার জন্য তাদের কাছে সময় নেই, তাদের নিজেদের জন্যই সময় নেই। তো আমাদের পর্যাপ্ত পরিমাণে যে ঘুমটা দরকার সেটা আমরা ঘুমাতে পারি না, সেটা নানান কারণে হতে পারে, বিভিন্ন রকম চিন্তার কারণে হতে পারে, টেনশনের কারণের জন্য হতে পারে, শারীরিক কিছু কিছু প্রবলেমসের জন্য কিন্তু ঘুম না হতে পারে। কিন্তু জাস্ট একটা ইমাজিন করুন, আই এম শিওর যে এটা আপনার সাথেও হয়েছে, যখন আপনি কলেজ লাইফে বা বন্ধুদের সাথে গল্প করেছেন, আপনাদের একটা গ্রুপ আছে, বন্ধুদের গ্রুপ, এবং সেখানে এমন একটা মানুষ আছে বা এমন একটা বন্ধু আছে যে খুবই সুখী মানুষ, যে হচ্ছে এক মিনিটে এক সেকেন্ডে যেখানে সেখানে ঘুমিয়ে যেতে পারে। একটা দুর্দান্ত আলোচনা হচ্ছে বা একটা দুর্দান্ত আড্ডা হচ্ছে বা ভীষণ একটা টেনশনের কথা হচ্ছে, সেখানে যদি কোনো সেই গ্রুপের ওই মানুষটা এক সেকেন্ডে বা এক মিনিটে ঘুমিয়ে যেতে পারে, তাহলে ঠিক কতটা রাগ হয়। তখন কিন্তু আর মনে হয় না যে মানুষের শরীরে ঘুম না হলে কতটা ক্ষতিকর, তখন মনে হয় যে সমস্ত রকমভাবে নানান কৌশলে নানান প্রক্রিয়া করে কীভাবে ঘুমটাকে কাটানো যায়।
1: Office time, mystery jam.

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা তাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

radiobanglani.com এ আজকে মজার আড্ডা এবং সিরিয়াস আলোচনার মধ্যে ঘুম থাকছে। আর ঘুম থাকার কারণ হচ্ছে মানুষের খুশি। মানুষ সত্যি ঘুম যদি কারোর পর্যাপ্ত পরিমাণে হয় সেই মানুষটা যে সুস্থ সেটা কোনো ডাক্তারের প্রেসক্রাইব ছাড়াই কিন্তু বলা যেতে পারে। তারপরে তো তার মানসিক শারীরিক সমস্ত রকম আলাদা আলাদা প্রবলেমস আছে। তো যাই হোক, অবশ্যই ঘুমের কোনো প্রবলেম থাকলে আপনার নিজের যে বিশেষজ্ঞ আছেন, যে ডক্টর আছে তাকে দেখাবেন। কিন্তু তার সাথে সাথে একটা মজার কথা বলি, ঘুম মানে কিন্তু নাক ডাকাও আসে। তো সেইখান থেকে একটা মজার কথা মনে হলো যে কোনো মানুষ শান্তিতে ঘুমাচ্ছে আর প্রচণ্ড পরিমাণে নাক ডাকছে, তার পাশে শুয়ে আপনার যখন ঘুম আসে না তখন ঠিক কি মনে হয়, ঠিক কি মনে হয়, কতটা রাগ ওঠে, সেই সব কিছু আমি জানবো, কিন্তু এখন না। তার জন্য ফলো করতে হবে আর আমাকে বলতে হবে আর আড্ডার সাথে সাথে থাকতে হবে। তার জন্য শুনতে হবে radiobanglani.com আর অবশ্যই ফলো করতে হবে www.radiobanglani.com। ভালো থাকবেন।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সবাইকেই প্রায় একটি কাজ করতে হয়, আর সেটা হলো সিদ্ধান্ত নেওয়া, মানে বিভিন্ন ক্ষেত্রে নানা বিষয়ে। ঘুম থেকে কখন উঠবেন, কোন জামাটা পরবেন, কি খাবেন, কোথায় বেরোবেন, ইত্যাদি ছোটোখাটো বিষয় শুরু করে পড়াশোনা, ক্যারিয়ার, কর্মক্ষেত্র, এমন সব সিদ্ধান্ত কিন্তু আমাদের প্রত্যেককেই নিতে হয়। আসলে ব্যক্তিগত পারিবারিক জীবনেও কিন্তু এমন কিছু সময় আসে যখন কিছু কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হই আমরা। জীবন কতটা ব্যালেন্স করে চলবে তা নির্ভর করে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেমন তার ওপর। অথচ অনেক মানুষ আছেন যারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন না, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে দিশেহারা হয়ে যায়, নার্ভাস বোধ করেন, কিন্তু লজ্জায় এসে কথা কাউকে বলতে সংকোচ হয়। আপনি যদি একই পথের পথিক হয়ে থাকেন তাহলে আজকের এই আড্ডার কিছু টুকরো পাঠ জেনে নিন, আর সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর এই আড্ডা নিয়ে। এখন গান শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. We are at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio বাংলানেট.com।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল একটা সিঁড়ি কথা নিয়ে। আসলে আমাদের প্রত্যেকের লক্ষ্য সামনের দিকে এগিয়ে যাওয়া, তো আমাদের তাই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো ওই সিঁড়ির দিকে এগোতে গেলে সিদ্ধান্ত নেওয়াটা খুব দরকার। আমি কতটা উঠবো, কতটা নামবো, আদৌ উঠবো কি না, তো আপনার একটা সিদ্ধান্ত শুধু আপনাকে নয়, আপনার জীবনের সঙ্গে যুক্ত মানুষদেরও প্রভাবিত করবে। আর এটা আসলে একটা প্রক্রিয়া যেটি আজীবন চলতে থাকে, তাই এর জন্য দক্ষতার প্রয়োজন আছে বৈকি। কিন্তু শুধু যে সমস্ত সমাধান সিদ্ধান্ত নিতে হয় তা তো নয়, কারণ জীবন এমনকি ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রেও অনেক বড় ভূমিকা আছে, যা থেকে বোঝা যায় আপনার বিচার ক্ষমতা, বুদ্ধিমত্তা, যুক্তির গভীরতা। তাই অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, সবসময় আপনি একা নন, কমবেশি সকলেই এই মুখোমুখি সমস্যার মধ্যে আছে, এবং দীর্ঘদিন এরকম চলতে থাকলে হতাশা কিন্তু আসবেই। আর এটাও ঠিক, ভালো যেমন দীর্ঘস্থায়ী হয় না, খারাপও দীর্ঘস্থায়ী হয় না, তাই কোথাও না কোথাও পথ আছে। তাই একটা জিনিস, দক্ষতা একদিনে আসে না, গড়ে তুলতে হয়। নজর কাটা ব্যক্তিত্ব তৈরি করতে আমরা তো অনেক কিছুই করে থাকি, তেমনই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু প্রখর করে তুলতে একটু শান দেওয়া দরকার, মানে ঠিকঠাক বুঝে শুনে। তাহলে এবার কী বলে এগোবো সেই পথটাও ভাবতে হবে, ঠিক পথ না ভুল পথ এটা নিজেকেই নির্বাচন করতে হবে। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আর আজকের এই আড্ডা সেই নিয়েই সামনের দিকে। সঙ্গে থাকুন।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা সেরে নিয়ে। তা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে আপনার প্রথম কাজ হবে সম্ভাব্য সব বিকল্পকে একত্রে লিখে রাখা। এই ধাপে দাঁড়িয়ে বিচার করার কোনো প্রয়োজন নেই যে কোনো বিকল্পটা ঠিক আর কোন বিকল্পটা ভুল। যেমন ধরুন আপনি কেরিয়ারে কী করবেন সে নিয়ে চিন্তা করছেন, এবার আপনি চাকরিও করতে পারেন আবার ব্যবসাও করতে পারেন। আবার যদি কোনো ব্যক্তিগত পছন্দ থাকে সেই প্যাশনকে নিজের কেরিয়ার হিসেবে বেছে নিতে পারেন। সুতরাং এই প্রাথমিক স্তরে দাঁড়িয়ে কোনো রকম দূরের চিন্তা না করাই ভালো। এখানে প্রধান কাজ হবে শুধুমাত্র সেই বিকল্প পথগুলোর একটা তালিকা তৈরি করা। সেখান থেকে পরবর্তী ধাপে যেতে কিন্তু সুবিধা হবে। আর এই সময় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কারো কাছ থেকে কোনো পরামর্শ পেলে সেটাও কিন্তু লিখে রাখুন। সেটা কাজে আসুক বা না আসুক সব রকম সম্ভাবনা সম্পর্কে জেনে রাখাই কিন্তু যে কোনো ধাপের মূল উদ্দেশ্য। আমাদের আড্ডা জারি থাকবে সেরে নিয়ে, সঙ্গে থাকবে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো ফিরে এলাম আমারও আজকের এই স্পেশাল আড্ডা সিঁড়ির কথা নিয়ে। মানে সিঁড়ি যেভাবে আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে চলে, ঠিক সেভাবে সিঁড়ির মতো করে আমাদের জীবনের প্রত্যেকটা ধাপে উঠতে হবে। আর আমরা প্রথম ধাপের কথা জানা হয়ে গেছে, এবার দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপের মেন কাজ কি জানেন তো? ছেঁকে নেওয়া। হ্যাঁ, মানে নিজের সহজাত বুদ্ধিকেই এখানে ছাঁকনি হিসেবে ব্যবহার করুন। এক নজরে যে বিষয়গুলো আপনার অসম্ভব বলে মনে হচ্ছে বা পছন্দ হচ্ছে না, সেগুলো কিন্তু তক্ষুনি বাদ দিয়ে দিন। এর ফলে কি হবে? আপনার তালিকাটি ছোট হবে, সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যাবে। আর এইভাবে বাছাই করার পর যে পথগুলো আপনার সামনে খোলা রইল, সেগুলোকে নিয়ে কাটাছেঁড়া করতে হবে। অর্থাৎ সেই পথে এগুলো ভবিষ্যতে লাভ হবে না লোকসান হবে তার প্রভাব পড়তে পারে, কিন্তু সবটুকু তুলিয়ে ভাবতে হবে। আর এর জন্য দরকার পড়লে একটু বেশি সময়ও নিতে পারেন। তাহলেই দেখবেন এক সময় খুব সহজেই নিজের সিদ্ধান্তে পৌঁছে গেছেন। সঙ্গে থাকুন, আবারও ফিরে আসবো সিঁড়ির কথা নিয়ে। এখন সাফল্য ছাড়া আর কি? আর সেই সাফল্য পেতে গেলে লড়াই তো করতেই হবে, আর তার জন্যই কিছু টুকরো প্ল্যানিং নিয়ে চলছে আজকের ইয়ারটা সিঁড়ি। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.

তখন কাজ হবে শুধুই সামনে এগিয়ে চলা। কেন কোনো সিদ্ধান্ত নিলে তা কিন্তু হলো না, সব বাধা পেরিয়ে সেই সিদ্ধান্তকে বজায় রাখতেও জানতে হবে, তাকে কার্যকর করতে হবে, তবেই তো তার সাফল্য। তা না হলে এত পরিশ্রমের কিন্তু কোনো অর্থই থাকবে না। তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য কিন্তু সফল ব্যক্তিত্বের অন্যতম চাবিকাঠি। হ্যাঁ, আজকের এই আড্ডা, এই সিঁড়ি আগামী দিনের আপনার অনেকগুলো পথ চলার অঙ্গীকার হয়ে দাঁড়াবে, এটুকু আশা রাখি। তো কেমন লাগলো আজকের এই শো? এই শো শেষের পর অবশ্যই 4475039657122 আমাকে জানাতে ভুলবেন না। আর এভাবেই 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobangladesh.com এর সঙ্গে জুড়ে থাকুন, আর আরও আরও সামনের দিকে এগিয়ে চলুন। কারণ আমাদের প্রত্যেকের লক্ষ্য সামনে, পিছনে নয়। তাই লড়াইও হবে সামনে এবং জয়ও হবে সামনেই। আজ আসি, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন আর শুনতে থাকুন radiobangladesh.com।

কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভালো আছেন। আমি তো এসে গেছি আপনার নতুন বন্ধু, আপনার সঙ্গে এক ঘন্টা চুটি আড্ডা মারব। আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, আপনি যখন কাউকে মিস করেন কি করেন? নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ করেন বা তাকে ফোন করেন। কিন্তু হোয়াটসঅ্যাপে যদি রিপ্লাই না আসে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। বা অনেক সময় আমরা হোয়াটসঅ্যাপে মেসেজগুলো হাইড করে রেখে দিই, যে মানুষটাকে আপনি মিস করছেন সেই মানুষটার কাছে পৌঁছচ্ছে না। বা আমাদের পুরনো একটা বিষয় আছে, আমাদের মধ্যে রাগ হয়, সেটার জন্য আমরা ব্লক করে দিই, তাহলে আপনার কথাগুলো আপনার মানুষের কাছে পৌঁছচ্ছে না। আপনি একটা পুরনো পন্থা ব্যবহার করতে পারেন, একটা চিঠি লিখতে পারেন, মন খুলে একটা চিঠি লিখতে পারেন। ঝটপট একটা চিঠি লিখে ফেলুন এই মুহূর্তে আপনি যাকে মিস করছেন তার জন্য। ততক্ষণ আমি আপনার জন্য পরের গানটা শোনাচ্ছি, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বলেছিলাম না, চিঠি লিখলে ভালো থাকা যায়, ভালো রাখাও যায়। আসলে শব্দের তো একটা দারুণ মায়া আছে, চোখের শান্তি, মনের আরাম। প্রিয় মানুষের জন্য একটা চিঠি লিখতে বসা, মনে হচ্ছে কি হবে চিঠি লিখে, মানুষটা তো এত দূরে। হয়তো চিঠি পৌঁছতে অনেক সময় লাগবে, চিঠি আসতে অনেক সময় লাগবে, কিন্তু অপেক্ষার একটা আলাদা মূল্য আছে। এবং মেসেজে ব্লক করা যায়, ফোন কলস ব্লক করা যায়, কন্ট্যাক্ট রাখা যায় না, কিন্তু চিঠি এমন একটা মাধ্যম, সেটার মধ্যে একটা অদ্ভুত বিষয় আছে, সেটা কিন্তু কোনোভাবে ব্লক করে না। তাহলে দেরিতে হলেও মানুষটার কাছে আপনার শব্দগুলো পৌঁছাবে, আর সেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। এই গানটা তার জন্য, আপনি এখন যার কথা ভাবছেন, যেই মানুষটার জন্য আপনি চিঠি লিখবেন কি লিখবেন না।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.

সবারই একটা প্রিয় ঠিকানা থাকে, যেই ঠিকানায় আমরা নিত্যদিন বসবাস করতে চাই, কিংবা সেই ঠিকানায় আমরা যাপন করতে চাই। আসলে অনেক সময় হয় ঠিকানা অনেক দূর, কিন্তু সেই মানুষটার মনের ঠিকানায় যদি আমরা থাকি, আমার মনে হয় শহরের দূরত্ব কিংবা যানজট পেরিয়ে তার কাছে পৌঁছানোটা খুব একটা মুশকিল নয়। একটা মানুষের মনের ঘরের মধ্যে থাকার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে, পরিতৃপ্তি আছে, সেটা বোধ হয় অন্যত্র থাকা খুব কঠিন। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, পরবর্তী গানটা সাজানো রইল আপনার মনের মানুষের জন্য।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়। কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

কথা বলা হয়নি বলেই বলছি, জমি একখানা চিঠি লিখে ফেলুন তো আপনার সবথেকে কাছের মানুষটাকে। হতে পারে সে আপনার মা, কিংবা সে আপনার ভাই বা বোন, বা আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফ, যাদের কথা আমরা ভাবি না, মানে চিঠি লিখবো বলে ভাবি না। যে মানুষটা আমার কাছে রয়েছে সেই মানুষটাকে আবার চিঠি লিখবো, কেন লিখবো? মেসেজে দেখছে না, সময় পাচ্ছে না, কিংবা ফোন ধরছে না, একটা চিঠি তাকে লিখে ফেলুন, বা নিজেকে একটা চিঠি লিখুন। কোনো দিন নিজেকে চিঠি লিখেছেন? নিজের জন্য শব্দ খরচ করেছেন? শব্দের একটা অদ্ভুত প্রভাব আছে, যে শব্দ মানুষের মনে ভীষণভাবে সংযোগ স্থাপন করতে পারে। তাই চিঠি লেখা কিংবা নিজের জন্য একটা নোট লেখা ভীষণ ইম্পর্টেন্ট। তাই দেরি না করে, কারোর জন্য না হোক নিজের জন্য একটা চিঠি লিখে ফেলুন, তারপর আমাকে জানান যে কেমন লাগছে আপনার নিজেকে একটা চিঠি দিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, অ্যানির সঙ্গে রং বেরঙ।

কি করে জানবে বলুন তো যদি আপনি মানুষটিকে না বলেন? খুব ঝগড়া হয়েছে কিংবা খুব মন খারাপ, কথা বলতে ইচ্ছে করছে না, শব্দ গুছিয়ে সাজিয়ে লিখুন, দেখবেন শব্দ কিন্তু মানুষের মনের জটিলতা খুলে দেয়। হয়তো আপনি মুখে একটা কথা বলছেন, সেই কথাটা আপনি বলতে চাননি, কিন্তু আপনি যখন লিখবেন আপনার সেই লেখাটার মধ্যে মনের ভাবটা ফুটে উঠবে। আগে একটা বিশেষ মাধ্যম ছিল প্রেমের, সেটা হলো চিঠি, শব্দের আদান প্রদান হওয়া। আজকাল প্রযুক্তি এত উন্নত, আমরা খুব সহজেই শব্দদের আদান প্রদান করে ফেলি, কিন্তু থাকে না সেই অপেক্ষাটা। আপনি হয়তো খুব দামি একটা উপহার কাউকে দিলেন, সে হয়তো একটা সময়ের পর সেই জিনিসটা ব্যবহার করল না, কিন্তু আপনি যদি কোনো মানুষকে কিছু কথা গুছিয়ে সাজিয়ে তাকে উপহার দেন, সেই কথাটা কিন্তু তার জীবনে আজীবন রয়ে যাবে। সে কিন্তু সেই কথাটায় ভীষণ জোর দেবে এবং ভালোবাসা বাড়বে। তাই শব্দের প্রভাব আছে। এবার থেকে কিন্তু আমিও অপেক্ষা করব কবে আপনি আমার জন্য একটা চিঠি লিখছেন। আমাকেও কিন্তু আপনাকে চিঠি লিখতেই হবে, সময় বলছে এখন টাটা করতে, তাই আমাকে এখন আসতে হবে পরের দিনের জন্য। আপনিও যেমন আমার অপেক্ষা করবেন, আমিও আপনার জন্য অপেক্ষা করব। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

ছোট থেকে বড় খেলা সবারই ভীষণ প্রিয়। প্রাচীন কাল থেকেই খেলা বিনোদনের একটি মাধ্যম। খেললে যেমন সেটা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, সেটা আমাদের এক্সারসাইজের কাজ করে, ঠিক খেলা দেখলেও কিন্তু আমাদের মন ভীষণ ভালো হয়ে যায়, কারণ ভীষণ ভীষণ আনন্দ হয় খেলা দেখলে। আর ঠিক তেমনই সেই কারণেই আমরা নানা রকমের খেলা দেখতে পাই, সেটা কিছু ইনডোর গেম যেমন রয়েছে, ঠিক আউটডোর গেমও কিন্তু প্রচুর রয়েছে, যাকে বলে স্থলে জলে অন্তরীক্ষে সব জায়গারই কিন্তু কিছু না কিছু খেলা রয়েছে। আর এমনই এক খেলা যা সাধারণত আমরা সমতলে দেখে অভ্যস্ত, সেই খেলাই আমরা পাহাড়ের চূড়ায় যদি দেখতে পাই তাহলে কেমন হয়? তেমনই এক খেলার গল্প শেয়ার করব আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা অবশ্যই আজকে খেলা নিয়ে কথা বলবো, কারণ খেলা ওই যে বললাম ভীষণ ভীষণ প্রিয় সকলের। খেলা দেখেও যেমন আনন্দ হয়, খেললেও কিন্তু ভীষণ আনন্দ হয়। জিতলে যেমন একটা নিজেকে ভীষণ জয়ী বা জয়ের একটা খুশি এনে দেয়, ঠিক তেমনই হারলে কিন্তু মন খারাপও হয়ে যায়। সেই খেলার গল্প আমাদের জারি থাকবে, তবে পরপর তিনটে গানের ওপারে। শুনে নিচ্ছি পরপর তিনটে গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সমতল থেকে ১৩,০০০ ফুট উচ্চতা, আর সেখানে খেলা। সেই খেলা দেখায় যেমন আনন্দ উপভোগ করা যায়, ঠিক তেমনই সেই খেলার মধ্যে কিন্তু রয়েছে বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার, সেই বিরলতম খেলার অভিজ্ঞতা, আর সেটা সেই পাহাড় চূড়ার খেলায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলছি এই পাহাড় চূড়ার খেলা নিয়ে। ওই যে বললাম একেবারে ১৮,০০০ ফুট উচ্চতায়, বিশ্বে এমন কোনো পাহাড়ি জায়গা নেই যেখানে এই খেলা এত উচ্চতায় খেলা যেতে পারে যা সেখানে খেলা হয়। সেদিক থেকে এটা কিন্তু একেবারে যাকে বলে পাহাড়ের উপরে ময়দানের এক রেকর্ড। সমতলে সাধারণত এই খেলা খেলা হয়, কিন্তু ওই উচ্চতায় ১৮,০০০ ফুট উচ্চতায় সিকিমের এমন এক পাহাড়ি ময়দান যেখানে খেলা হয় গলফের মতো খেলা, সেই গলফের অত বড় প্রাঙ্গণ সেই ১৮,০২৫ ফুট উচ্চতায়। কিভাবে জানবো, তবে পরপর দুটো গানের ওপারে। চলো শুনে নি গান, তারপর ফিরছি আমাদের আজকে এই পাহাড় চূড়ার খেলার গল্প নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

সিকিমের কুপুপ নামে একটি জায়গা, পাহাড়ের উপরে হিমালয়ের বুকে সেই জায়গা যেখানে তৈরি হয়েছে একটি গল্ফ কোর্স। ভাবা যায় পাহাড়ের উপরে সেই 13,000 ফুট উচ্চতায় একটা গল্ফ কোর্স তৈরি করা, সেটা তো সহজ কথা নয়। আর সেই অসম্ভবকে সম্ভব করেছেন ভারতীয় সেনার 2 আধিকারিক। 70-এর দশকে তৈরি হয়েছে সেই গল্ফ কোর্স, যেখানে গল্ফ খেলা কেবল একটা খেলা নয়, একটা রোমহর্ষক টানটান অভিজ্ঞতা। সেই পাহাড় চূড়ার খেলার গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে পাহাড়ের উপরে অত উচ্চতায় গল্ফ কোর্স তৈরি করা, সেখানে গল্ফ খেলা নিয়ে কথা বলছি। এই গল্ফ খেলার জন্য তো আমরা জানি বিশাল প্রাঙ্গণ প্রয়োজন, সেটা সমতলে সম্ভব, কারণ সমতলে অনেকটা ঘাসের জমি বা অনেকটা মাঠ খুঁজে পাওয়া যায়। কিন্তু পাহাড়ের উপরে সেটা পাওয়া কিন্তু বেশ কষ্টকর, কারণ গল্ফে আমরা জানি বল অনেক দূর পর্যন্ত উড়ে যায়, আর সেখানে পাহাড়ের ওপরে সেটা তৈরি করা বেশ কঠিন কাজ। আর সেই রকম একটি পাহাড়ের ওপরে 18টি গল্ফের হোল যুক্ত সেই গল্ফ কোর্সটি তৈরি করেছেন 70-এর দশকে ভারতীয় সেনার 2 আধিকারিক। আর সেই কাজটি তারা করে একেবারে রেকর্ড করে দিয়েছেন। আমরা সেই গল্ফ কোর্সের গল্প শেয়ার করব, থাকবো আমরা আমাদের আজকের আড্ডা নিয়ে। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর 3টে গানের উপরে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India
3: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: Shunchen, radiobanglanet.com. Banglar Gaan, Bangalir Pran.

বিশ্বে এমন কোনো পাহাড়ি জায়গা নেই যেখানে এই খেলা এত উচ্চতাতেও খেলা যেতে পারে, যা রয়েছে সিকিমে। সেদিক থেকে এটি পাহাড়ের উপরে ময়দানের এক রেকর্ড। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি পাহাড় চূড়ার খেলা নিয়ে, যেখানে আমি শেয়ার করছি আপনার সঙ্গে সিকিমের কুপুপে যে গল্ফ কোর্সটি রয়েছে সেই গল্ফ কোর্সের গল্প নিয়ে। সমতলে এই খেলা হয় আমরা জানি, কিন্তু ওই উচ্চতায় এমন খেলা সত্যি ভাবা যেত না যদি না 1970-এর ভারতীয় সেনার দুই আধিকারিক ওই 13,025 ফুট উচ্চতায় সিকিমে এমন এক পাহাড়ি ময়দান তারা খুঁজে পেতেন। আর শুধু খুঁজে পেলেই তো হলো না, সেই উচ্চতায় ওই রকম একটা গলফ খেলার উপযুক্ত প্রাঙ্গণ সেটা তৈরি করা সেটাও কিন্তু বেশ কষ্টকর, যেখানে খাড়াই উতরাই পাথুরে অসমতল পাহাড় চারধারে ছড়িয়ে রয়েছে, সেখানে ওই রকম গলফ খেলার উপযুক্ত প্রাঙ্গণ পাওয়া সত্যি সহজ কথা নয়। আর সেখানে যে সেই খেলাটি খেলা যেতে পারে তাও তাদের মাথা থেকে কিন্তু বের হয়। তবেই ভাবুন সেই অসম্ভবকে তারা সম্ভব করেছেন সিকিমের কুপুপ নামে সেই জায়গায়, পাহাড়ের উপরে হিমালয়ের বুকে 70-এর দশকে তৈরি হয়েছে সেই গলফ কোর্স। 18টি গলফের হোল যুক্ত সেই যে গলফ কোর্সটি সেটি সত্যি একটি রেকর্ড। আর সেখানে খেলা যাকে বলে একেবারে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমাদের আজকের এই যে পপকর্নের আড্ডা সেটা তো জারি থাকবেই, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
5: Radio Banglanet. বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।
6: বউ কথা কইব না। আমি কি বউ যে কথা কইব? যা পালা। গৃহস্থের খোকা হোক, ন্যাকা, দূর হোক, কি জ্বালা!

আবার বউ কথা কও, গা জ্বলে যায়। কিছুতে শুইব না শাশুড়ির গঞ্জনা, তাই বলি আমি তাই বলি পাখি তুই জানা জানা জানা, যা যা যা যা যা যা যা বিহার।

দুটো গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা রেড ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি পাহাড় চূড়ার খেলা নিয়ে, যেখানে শেয়ার করছি আপনার সঙ্গে সিকিমের কুপুপ নামে যে জায়গা, পাহাড়ের ওপরে হিমালয়ের বুকে সেই জায়গা, 13,025 ফুট উচ্চতা, আর সেখানেই তৈরি হয়েছে 70-এর দশকে গলফ কোর্স, আর সেটা রীতিমতো একটা রেকর্ড, আর সেখানে খেলা উপভোগ করা বা খেলা দেখাটা রীতিমতো একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। আর সেই গলফ কোর্সের গল্প করতে করতেই আমাদের আজকের মতো পপকর্নের আড্ডা শেষ করার সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামী কাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে, আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নির

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
4: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বেল করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
1: ফাগুন মাসে ফরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে,

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

দুজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে কে বলল মেলতে মানা? আমি আছি তো, আপনার বন্ধু গৌরব, নিয়ে যাবতীয় ইচ্ছে সেলিব্রেশনের একদম ঠিক ঠিকানা। ইচ্ছে ডানা, ইচ্ছে ডানা, সোম থেকে শুক্র, only on radiobanganet.com।

তোমায় কি বলবো বলো, সব কিছুই তো অগোছালো। আমার খুব পছন্দের এক কবির প্রথম দুটি লাইন একটি কবিতার। তো রেডিও বাংলানের .com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর শুরুতেই যে কবিতার লাইন দুটো আপনার সঙ্গে শেয়ার করলাম, তার একটা কারণ আছে। তার কারণ হলো এই অগোছালো। এই অগোছালো মানুষজনদের নিয়ে কিন্তু আমরা মাঝে মধ্যেই ঠাট্টা করি, মাঝে মধ্যেই বলি যে এদের দিয়ে বিশেষ কিছুই হবে না, কারণ এরা অগোছালো, গুছিয়ে কোনো কাজই করতে পারেন না। কিন্তু এই অগোছালো মানুষজনদের মধ্যেও কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আছে, একটা অদ্ভুত সুর আছে জীবনের। তো রেডিও বাংলানের .com-এ আজকে আমি ইচ্ছে ডানার আড্ডার আসরে আপনার সঙ্গে অগোছালো মানুষজনদের নিয়েই কিছু কথা শেয়ার করব, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।